লাগে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘড়িয়ে পর পর ফাই ফর মিনিট ফকে প্রফচক সিনাং লিটুম রেডিও কার জুয়ারা দো আন ফান নিলি সুমতি ইংলেংপি আদাব কেমে আকারদম নং পাজে রিক্সি পিনি আ ট্রান্সমিশন ইং পুইগল পিনি কে চিটি নিফাই ক্যাব থেমানারনি জাইমেকে বাংলাকে এফ এম বেন লংপেন মেঘহর্স ফারো ইসিরা তক বরাসির ক্যাব লাপেন আংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেন তা জাইমেক আর জুইক লংজি পিনি কন্ট্রোল রুম অলংসাই নংচেরাব দোনো বাংামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি সুরেশ সিং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেম বাং কারেং টেরনপি লাপেন বাংফি বাংফু আতুমাফান কাংথুম কেথন আসাই ক্লেম বাং সনসিরাম টিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন অলঙ্ক পিপিয়া যাই মেক্সি রৎপার জুইকজিমা চেথান মেক্সে নাং পরফাই ট্রগরা মিনিট ক্যাপাপর কাংডু কার্ডমালুনা যাই মেক আংডেং আলং পেন নাংলিটুম আসন সনালুন আর জু ইকলংজি পরফাই ট্রগরা মিনিট হংকেবরা ফর নিচে ফং নিলুন জিরপু আংডেং আলং পেন খরসিং রং পি কেথান আলামথে আর জু ইকলংজি পরফাই স্ট্রকরা মিনিট হংকেপরা সিরকেপাপর পিনি আসার লামথে আর জু ইকলংজি পরফাই ট্রকরা মিনিট প্লিকেপাপর কার্বি লুনবারী মাংডেং আলং পেন নাংলিটুম আসন সনালুন আর জু ইকলংজি পরফাই ট্রকসি রা মিনিট ক্যাপ আপর পরফাই ট্রকসি রা মিনিট ক্যাপ আপর পিনি আলাম জেরপু আংডেং আলং পেন চিহু চিপুরা যাই মেঘ আর জু ইকলংজি পরফাই ট্রকসি রা মিনিট প্লিকে বাপর লুন চেটো অংডেং লং পেন নাংলিটুম আসন সনালুন আর জু ইকলংজি পরফাই নারকেপ রা মিনিট হংকে বাপর কার্বি লিরমিয়ালুনা যাই মেঘ আংডেং লং পেন আসন সনালুন আর জু ইকলংজি পরফাই সিরকেপ রা মিনিট ক্রিপ হপর হিন্দি লামার জানালুনা যাই মেঘ আংডেং লং পেন নাংলিটুম আসন সনালুন আর জু ইকলংজি পরফাই সিরকেপরা মিনিট প্লিকেপরা ফর ইংলিশ আলুন আংডেং আলং পেন আসন সনালুন আর জু ইকলংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ ফর লাম জিরা যাই মেঘ আংডেং আলং পেন টাঙ্কা কাবির।

kipen ali pua puthak Samson ing tike thanalam jir arjoi glongji lapena dunthu mena banga phan ardika chipi pua puthak harbamon rong pike thanalam jir nanglitung arjoi glongji porphai kebra minute hong kepa por assamese lamar janalun ajai mek angdengalong pen ason sonalun arjoi glongji porphai kebra porphai kreisia por junaki teron pianingarlo alamthe arjoi glongji lapena dunthu soarlo seangtong pu angdengalong pen manai terang pi lapen helvelin timung pi atomong bong chihu chipot arjoi glongji porphai kreisira minute hong kepa por mumbai pen kepa cheta vivid bharatiya jai mek arjoi glongji পরফাই কে থমরা মিনিট প্লি কেবরা ফ পর গুয়াহাটি পেন কেপা চেটা কার্বিয়া যাই মেক আর জুই গ্লংজি পরফাই প্লিরা মিনিট হং কেবা পর ডিমাসা লুন বারিম আংডেঙ্গলং পেন আসন সনালুন আর জুই গ্লংজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফ পর বোরো লিরমিয়ালুন আজাই মেক বোরো লুন বারিম আজাই মেক আংডেঙ্গলং পেন আসন সনালুন আর জুই গ্লংজি পরফাই ফ পর রংরুব আজাই মেক আংডেঙ্গলং পেন ডক্টর এলিনা তেরাংপি লাপেন স্যামসন ইং টিয়াতুম্বং চিহু চিপুত আর্জুই গ্লংজি পরফাই ফরা মিনিট হং কেপাপর পিনিয়া সারলামথে আর্জুই ইগলংজি পরফাই ফরা মিনিট হং কেপরা ইসিয়াপর কার্বি লুনবারি মাজাই মেক আংডেঙ্গলং পেন আসন সনালুন আর্জুই গ্লংজি পরফাই ট্রকাপর কিষাণ ওয়ানি পু আজাই মেক ইংদেং ক্রেনার কেপ আর্জুই গ্লংজি পরফাই ট্রক মিনিট প্রি কেপ অপর হিন্দি লামার জানালুন আজাই মেক আংডেং আলং পেন নাংলিটুম আসন সনালুন আর্জুই গ্লংজি পরফাই ট্রক সিয়াপর কার্বি দেডলং রি চিংহনালুন আজাই মেক আংডেং আলং পেন আসন সনালুন আর্জুই গ্লংজি পরফাই ট্রক সিরা মিনিট ক্রিপ হপর আসামিস লামার জানকালিয়ালুন আজাই মেক আংডেঙ্গলং পেন নাংলিটুম আসন সনালুন আর্জুই গ্লংজি পরফাই ট্রক্সির মিনিট হং কেপাপর অকপ্রাণ আজাই মেক আংডেঙ্গলং পেন গ্লোকোমা আকেশ পুথাক ডক্টর জেকুলেন টেরন পি লাপেন প্রদীপ রং ফারা তুমাংবং চিহু চিপুত আর্জুই গ্লংজি পরফাই নারকেপ আপর ইংলিশ আলুন আজাই মেক আংডেঙ্গলং পেন নাংলিটুম আসন সনালুন আর্জুই গ্লংজি পরফাই নারকেবরা মিনিট ক্রিপ হ পর জুটাং হারচি পোয়া যায় মেঘ আংডেঙ্গলং পেন বাবু বে লাপেন স্যামসন ইং টিয়া তুমংবং চিহু চিপুত আর্জুই গ্লংজি পরফাই সিরকেবরা মিনিট ক্রিপ হ পর লামজেরা যায় মেঘ আংডেঙ্গলং পেন আব্রাহাম তারো কে থানা লামজির আর্জুই গ্লংজি পরফাই সিরকেবরা মিনিট হং কেব অপর কার্বি লামার জানালুন আজাই মেক আংডেঙ্গলং পেন নাংলিটুম আসন সনালুন আর্জুই গ্লংজি পিনিয়া ট্রান্সমিশন লং কে রট কে পারজুজি আজাই মেকে লাপুয়ান হেনল নাংলিটুম জাই মেক কার্জু লং বম লাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন লং পেন নন স্টুডিও ঘড়িয়া পর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেং একাই কাই লি নাংলিটুম দিল্লি পেন কেপা চেটাক ইংলিশ আলাম পেন বীরটা আর্জুই গ্লংপো

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বং বম লাকে এফএম বেন লং পেন মেঘার্স ফারোই সিরা তক বরাসের ক্যাপ লাপেন নাংলি টিউম নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনটা জাইমেক আর জৈক লংজি আদন্তু কাংদো কার্ডম আলু না জাইমেক আংডেং লং পেন কে চেং সি আলুন আর জৈক সেনাং নেলসন তক বি কিলুন আলুন আলু না লামথে দামালিং তা নে মাথা দাম টাংটেলা বাংসলুন আর জৈক সেনাং

রেংমির টিমুং পি কিলো নালুন পেই পি থে নিং মে পু আর জুই লং টং দে রফি কাংডু কারডম আলুন আজাই মেঘ আং ডেং লং পেন কি জুত সি আলুন আর জুই সিনং সার সিনদ রং হাং কিলো নালুন আলু নাম থে ও নি আর নাম তাংটে আর জুই সিনং

নাং পুশিবাংলাম লারসুকিদাম শিলাম তুংসিরি কং তং বাইক চংমে আলং আনসি উমরি বং কিবং শিরানাম ফারু আন্তারন্থু আচিনাম তনাং তুংসিরি কং তং ইউকিম রং আদাং আনজিং রই রক নন্নাং পুশি বং তুংসিরি কং তং বং কতারি চিয়ানি ইং রই বং কিথান শ্রী বাংলা সুপীর্থে আদাং তা বাইজিং রইলি সেন কিরলি সেন বাইলা তং মিলু বোলান্তা রানাম ফারু আনবং চং মেথু পাংকাং বাইজিং রয় নন্দ তং তা

লাপোয়ানাপর নাংডিটু সদারিং লেংগিলুন পিরথে কেপ্লাঙালুন মারাঙা জিরপেন আর্যুইক লং টাংল আদন্থুয়ালুন আর্যুইক সিনাং কাসাং ক্রোপি কিলোন আলুন আলাং লিকিলুন ইগজিয়ালুন লাকে মি চংক্রেট আলুন রাংনোয়া জিরপেন বাংস আলুন আলাম থে আলং কার্বি আফুর কি মলং কেলং আেংকে হাকু মানা আকায় আহুত পেনসি মি চংক্রেট আলুন কে নাংকে প্লাং আথেমালা বাংস আকায় আহুত মানাতুম রনথামা কে ব্যাংলাপেন মুনিত মুনর আফান থেকলং আলিং আপ্রাণ কারমুত লবাংস আরন পেন কাচেপা জগজি আফান পুসি কার্বি আতুমতা কাদো কাবে আফান আপ্রাণ আমুই

যে পুসি লোন লাম পেন কাছে থান কাছে পারে লাপুসন সি নেংপি নেংসো আজো ফিরলো কাচিং থুর আহুতা লুন লাম চেথান চে পারেলো হালা বাংসো আলুন কে নন মি চংক্রেট আলুন পুসি কাছে থ্যাং হালা বাংসো আলুন কাসাং ক্রুপি কিলুন কপুসন মা আর্জু এক্সেনাং

0: পালং পেন্টা যাই মেক আর জুইক লং জি আদন্থু পিনি আলাম জির আংডেং লং পেন রোল অফ আরানিয়ক এন জি ও ইন ওয়াইল্ড লাইফ এন্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন মাতে ইংনাম কেরাইকম আপুথাক ইংনাম কেরাইকম আলং আরানিয়ক এন জি ও আতুম আরপু আপুথাক সারলংজন তেরন লাপেন হুদ বং ফান্ডার তেরন আতুমং বং চিহু চিপুত আর জুইক সেনং
1: আফ্রাংসে রেডিও কার্যয়ার আদ আনফানস্তামে নিলিয়েন পেনসুরি সুরি নিকাং সামাকার্ডম পাজেরিগল পিনিয়াজায় মেক চিঙ্কি চেথান পঞ্জি লাকে এন জি ও আফু থাকলে চিঙ্কি চেথান পনলান লাসি আংতন পেন কাছি নিজি আফান পুরা ইনুত এন জি ও ক্লেম্বাং ফু আকে হাই সার লংজন তেরন আলাংলিকে আরানিয়াক এন জি ও আলং সিনিয়র প্রজেক্ট অফিসার এগলো লাসিনন আলাংলি ইস্তামে কাচফা তেং পেনন দা আকাশবাণী দিফু আসাহেম স্টুডিওর লো মাইক্রোফোন থেং নুসিদলো তাংতে একে হাই নালিফান আফ্রাংসি রেডিও কার্যার দ আনপেন লাপেনকে আকাশবাণী দিফু আহিন পেন সামে সুরি সুরিয়া কার্ডম না পাজের এগলো
2: কার্ডম লাপেনকে কার্বিয়াং লং হামফাং সিয়ারাত মন্তা নিলি সার লংজন তেরন হিন মন্তা কার্ডম না জিপি এগলো লাপেনকে অল ইন্ডিয়া রেডিও রুম হান্তা পিনি লাপাং সু আমাই লং চিংকি জেথান যায় মেঘলং নাং চুপা পন পট লাং মন্তা সুরি সুরিয়া কার্ডম
1: তাংতে একাই পিনি লিতুম চিঙ্কি চেথান পঞ্জি আথেপি লাপেন গেনা লিতুম এন জি ও মেন্স তামে নিলি থান বা চিনি পনল লাসে একাই পেনা আনা রাধাতুম মাতে আতগানো কেদো আরাধাতুমকে এন জি ও কাচিনি নেলাং লাপজন্ত দো লাসে একাই নাংলি ফান ইসি কাচুনিং রি আলাম থেকে লাপুল এন জি ও পুকে কুপিয়া ফান লক্ষাই নাংলি সোলাং দো আরাধা ফান মাতে আতগানো কেদো লাপেনকে কাচিনি নিলাং আবাং ফুয়তুম ফান নাংলি থান বা চিনি পন একজিমা
2: নিলিমেনকে সারলং জন্তেরন বামু আলংলি কথা তেং নিলি আরণ্যক পুই সি আসং লং সে সাইক্লেম বোম আরণ্যক আসং লং নিলি এইট ইয়ার্স ল কামেক্লেম তং নিলি নন সিনিয়র প্রজেক্ট অফিসার আর পু পেনসি নিলি কামক্লেম বোম আদাক নন পামু অনাং দিয়াংকার জু এন জি ও পাঠে কে কুপি মাপু এন জি ও কে আরেং লগলাম আরেং লগলাম পেন পুলোবতে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে সরকার সরকার পেন কচরাপ আবি আসং আর লিং লামবেন বুদামলো বুটে আকো ইহিন বুদামলো বুটে নন প্রফিট অর্গানাইজেশন বুদাব নন প্রফিট মানে আলি কাছু এন ইয়ে সং বলো আলি কাছু এন ইয়ে সং পু বুদাম আঠে বাংকে কসন সি রং আসর তুমফান কে রাব জিমা তাফান সে আডি ইপি কিন্তু কেলে এক তুমফান তাতে মেথাং জুং জুং আলি ফান মাথা দাম দি তারপর সে নন প্রফিট অর্গানাইজেশন বলো আসি এন জি ও বুটে দো পিক ইন্ডিয়াং কায়ং দামে তারপর এটুম কার্বি আংলং দামে পেনাঙ্গান এন জি ও দো বুদাম বুটে জিরসং আসং দে সনল লাংলি তুমি তালাংলি তুমি সং পেন রং আসর তুমফান কসন সে ওরেং বার সাই চোকাম বার সাই পিমা লাসুহীন সে কেক্লেম ল মেথাঙালি ফানি মাথা দাম দি পিনল সনাং থাকছে নিলি তুম আরণ্যক এন জি ও তামে পিনিয়ার নি আসাম তারপর নর্থ ইস্ট আংকাং পেনাঙ্গান দিম নো কেক্লেম দো মানাস অরুণাচল মেঘালয়া নাগাল্যান্ড তারপরকে নন মিজোরাম নং তালো লাদাখটা ইলি তুম রং আরাত তুমফান কিন্তু কেলে আরাত তুমফান আলং লিতুম শিখাই সি খরত নাং নিপিন পেন কোসন সি ইলিতুম আলং লিতুম হান চেরক টক মাই পাদু পেন পচিং থুর পঞ্জিমা হাই হিন সি ইতুম ক্লেম বম লো আসি এন জি ও পতুম কে লাসন সাই সি ক্লেম পন
1: চরপার লাখাই নালি ক্লার্ডাক পেন এন জি ও কুপিয়া ফানসি কে জং পনমা লবাং সলাম থে নালি থান পাকলার পনাপত তাংতে একে হাই মেজং পেন নিলি সামে থান পন ল লাপেন কে নাংলি তা থান পন থুলে থত ল লাসি নাংলি কে আরান্যাক এন জি ও লং সি ক্লেম বম পু তাংতে লাবাংসো এন জি ও কে কমেন্টু লম্বেনসি ক্লেম্পাং চেং পনল লাপেন লাবাংসো এন জি ও পেন কুপিপিয়া সাইসি কে ক্লেম পনল না তুম রিডিও কার্য আর ফান্থান পাচিনি পন ইজিম
2: চক নিলি থি হ্যাক পেন লা আরণ্যা কাপু থাক মাসাব সলাম জি রং খানিক পো কে চেং লা পেন নন আন নিলি তুম আরণ্যাক পুই তুম সং মেন কে আরণ্যাক পু আঠে কে লা কে সংস্কৃত অ্যাওয়ার্ড পুদামলো বুটে আঠে বাংকে আর লেং পেন জং সে তুম লারপন ল বুটে আলাম লারপন ল বুটে ইংনাম আফান বা ইংনাম আফার মান বলো আরণ্যাক পুটে এনকে নিলিতুমা সং কেসেং চেং কে 1989 লাসো কেসেং হুটকে কেসেং চেং ইসি ক্লাব আসু আসন ক্লাব আসু আসন সি সেং ল লাসন সি মাসাব সাব রং লম স্কুল লম চে রক্ত আমাই লাপু সি পাদু বম দিতি ল আমার আর নি সি নঞ্চা থান নাম বুটে হলা গুহাটি হলা দীপর বিল তোমার জুলং পো দীপর বিল কে ইসি রামসার ওয়েটল্যান্ড সাইট
1: কালান
2: লালো লাদাখ এনক্রোচমেন্ট দু উলো এসি আপর কে আনিং হ্যাং লিং সে অক্টা রিদাম দাঁত ল আনিং হ্যাং লিং সে রিসোর্সেস এক্সট্রাক্ট দাঁত ল
1: কালেন
2: আমার লাসু হরমু ব্যাং ইতুম আরণ্যাক ইতুম সিনিয়র তুমল এলাং ইতুম ঠেকদাম নং ল যে মানে লাপুসন হবতে ইতুম এনভাইরনমেন্ট ইকোলজিক্যাল মুখা হেন দেখবো বলো

কামবার সাইফান রিটলেম উল নিলি রিট ফানটা খাই নু বুলে পুদাম জি ওখান গালি মনে সামে রিটলেম ল রিটলেম যে ডেট হাবিত পান হাবিত বাঙ্গে এঙ্কেলা প্রাইমারি ফরেস্ট বলে হ্যাঁ হাকু পেন নাকি দোয়াং নাম বাঙ্কে নাংবির বম লো লাসু নাংবির বম জয় নি লাসু আদুলা আর কে চেক মুখা সিবাং ইনকে চেক মুখা মাঙ্গে কুপুসন ল থেবুরবুর টিকল থেবুর আমি আনটা ইসন মাঙ্গলা ল ল্যাংদাম লো বুঝে চেক তুম মাঙ্কে ল্যাং কাং সিপ বা ল্যাং কে খ্যাং লাসু আচ্ছা কং হবি আঙ্কুর তুম ল্যাং সিপুনি ল্যাং লে একটু আমি লিফলট লাসু জয় নি পেনাং আনলা লংলর চাম্পন ল লংলর চাম্পন সেলা আরয় লংটা জি অর দাম ল লাইসন ল ইনকে লাসু জয় নি ইনকে থ্যাংপি কে ঠিক আবি জক ল্যাং খ্যাং মাঙ্গ দিল বা ল্যাং কাং সিপ মাঙ্গ দিল লাসু জয় নি আর বেলে জ্যাং নামি ডাইরেক্ট আরয় লংদাম প লি ধর প আলমসো ফারমান আরয় ব্যাংকে আরয় লা ল্যাং নাংঠি প এঙ্কে আলমসো ফিঙ্কে হামলো বুটে আবি দেটপু মানে পুলো বুটে লা ইয়ারে লগলাম পুদামলো বুটে ফ্ল্যাশ ফ্লাট পুলো লা ফ্ল্যাশ ফ্লাট বাংসি নাং দুরং লো আসু জয়নি আর বি জাং দে ল্যাং থে তানপ আর বি লা বি দে ল্যাং আবি আসু জয়নি সি লাগি সি এক্সাম্পল ল লা বুসন না থাক এক্সাম্পল দো পিগ ল্যাং নন বিসারলাম ইতুম লা কিন্দু কিন্দু আর এঙ্কে লক পরত কে লাফাং কি সি বিস উইস সেম সি বিস মানে সি কুপিয়া পিমা কে ল্যাং নো আনু দা দো আনু তা সন সে ব্যাং রাং এর ভেল হ্যাঁ পিমা পুল আসুদ বাংকে হলা সবত কে কাজিরঙা কে গেম রিজার্ভ আসন না আসুদ বাংকে কাজিরঙা লং ব্যাং পো শিকার গরি শিকার পো আপ পো আন্দা মেলা সোহর মু ব্যাং পাজু পেন ফাই নাং জুম হেক লো নাং জুম হেক সি পাজু পেন লাসু পি বীর ডেট টে মন ফি গা বিজাত পন্ত লাসু পট ইসি থেক দাম লং লো লাসু থেক দাম লং পেন সি আ ফি গেলা কনজারভেশন ইনিশিয়েটিভ পাং চেং লো যে কিন দু ফন্ত রাই কম নি লাসু টেং সি ন্যাশনাল পার্ক চেমান ল ন্যাশনাল পার্ক চেমান সে নন পিনিয়ার নি কিন দু ফাই তাং দু উলো আকো দোলাং ইতুম পিপল সি লাসু এনজিও পেন ক্লেম নাং কক থেমা এসন মাঙ্গে পমু জান ভাবলো থেং পি থেং ফ্যাং দা নাং আবি বম লো লাই জনে ল্যাং দা নাই হেনু বম লো সন থাক থাক সি বতর বকান দা নাং হেনু বম লো বতর বকান হেনু বলো বুতে নন দাম বুটে আর বিকে যাং হক বি আর বি মেন মেন থেকলং পো মেন নন লা নি নি থম নন লাসো দাম তাং চি ক্লোম লম আর বি আবে পেন আর বি যাং চিত তামে মেন মেন নাং থি উপ লাসো ফি আর বি হাম দেতে আর নি যাং সো দাং লাল লাল মানে আরে লগলাম পু দাম লতে ক্লাইমেট এনোমেলিস পুলো বা ইরেটিক রেনফল মানে আ বতর বকান আ হক বি দাল লাসি লাহাই হরমু ইতুম জং সি পামে জি বা ইতুম রাই কম নাং জি বুটে ইতুম লাহাই হরমু বাং ইতুম ল্যাং পো নাং পো ইতুম হন বনাং পো বিসে ভেগে গেলা হাবিত হারাম মুখাটা থেং পি থেং তাং কি ই পাং চু নাং পো লাসি লাহাই পামু পেন লাহে কাদুরে লাহে কাতরা দকক জয়নে সে পিনিয়ার নি তুম এনজিও পেন এসন মাংকে কোসন সে তুম লাহে কেদাম ট্যাং কাহিনু ট্যাং মাতে কিভির ট্যাং হর মুটা কোসন সে তুম থট পাদু থুই মা পেন কোসন সে কেরাই কম হিন আর ডিপি অনজি মা পুলো লাসি তুম এনজিও পেন পিনিং আন তুম মানাস লং দামে আং নাম বুতে মানাস তা ইসিয়া পর কে বডম ভুমেন পর হুত মানাস ন্যাশনাল পার্ক তে স্টেটাস বাং হিনো দাকলো ন্যাশনাল পার্ক ওয়ফিট তামে লাদাক বিরলাপ লাসুত হাবিত কেরাই কম সাই খিদুম তা চিদু দাম হাই হেদাতলো লাসু জয়নে রং আরাত তুম তামে লুৎফুন লো ন্যাশনাল পার্ক আর লুজা লুৎফুন সে থেং পি দা রদ দাম রাত লিং সাং বাঙা লিং সি হরমু এন দাম রাত কারটা কুড়িয়ে তুম কুড়ি ল মারাটা পি ফান্টা বা থি ল সো জয়নে মানাস স্টেটাস বাং আবি দাত ল পুথত লাতুম বডু একর চতক এডভান্স আতুম চেমা থা ল কালাং কালাং তুম কে ক্লেম চক চে দাত ল আসে কোসন সে তুম লাচি পা মি নাং পো লাদাক সি আর নিয়াক তুম কা চেরাপ দুন থে তান ল বিটিএডি গভর্নমেন্ট ল ফরেস্ট ডিপার্টমেন্ট তুম পেন চেরাপ পেন সি এতুম হদাক লা মেন কে রাইনো ফ্লেক্সিপ স্পিসিস বলে হে রাইনো হান কুদুম কোসন সি কনজার্ভ নাই মা লাসো হিন সি তুম ডিপি পন ল আসে পিনিয়ার নি মানাসং দামে তুম হাবিতা রাই কমান্ড আর ডিপি ল রং সরম হান চিরক তক মাই দা পিল লাপেন কে স্পিসিস কনজারভেশন আর ডিপি ল লাপুসন থাক থাক সে তুম নন নিলি ক্লেম বম কাজিরঙা কাজিরঙা কার বিয়াং লং হাওয়ার দা লাপুহেন ল পম মেন চে থান বম হাবিত হারাম ইংলং আর লক লং হাব প্রাইমারি ফরেস্ট কাবি দা জক সো জক ল্যাং পেন ল ডাক বাঙ্গে ল্যাং বাং নাং জুম হেক ল সে ল্যাং বাং তুম কুপুসন সে পা দু পো বল রং সরম বেন তুম চিং বাই ল চিং কিজে থান ল চিং কিজে থান বেন লং তুম রং আলা কহরা রয় বা আ হাওয়ার হিস্ট্রি ইয়ং থান ল ফ্রাং কু বুসন মা আপেন নন কু পিসি নাং কাছে লার মা আ ফ্রাং পেন বুটে নন হিনু উলু বসি রং সর নাং থান ল লাসি সপোর্ট কোসন সি ক্লেম জি মা বসে নন ইলিতুম হদাক মেন জেসেমেট কে রং সর দম হান ইসি কে লা অল্টারনেটিভ সাস্টেনেবল লাইভলিহুড পুলো মানে কোসন সি হাবিত হারাম আবু থাক ডিপেন পে পিন পেন চখা কে পিন মানে তুম চকাম বা বরেং আবার সাই কে পামান জি মা আসো হিন আর ডি পিলো জেনেবা লাংদাম বলো বুটে তুম আসন আসন সি কে পিলো জেনেবা কিছু কিছু নন বুসামে লাসো হিন্দে তুম সে কে পিল লাপেন কে ইকো টুরিজম পুনঞ্চ থান বম ইকো কালচারাল টুরিজম হিন্দে তুম রং সর মানে সে কে পিল আবার সাইস এম আর পিল হোম স্টেস মুখাই তুম ডেভেলপ ল লাপেন কে রং সর মান সিজনেল সিজনেল ভেজিটেবল মানে লা হানা মুহাই তাই তুম পিল হানা মু রন সে রং সর তা হানা মু আসাই তা টিকি সে চকলেম পন সে টাঙ্কা মাহা চেপা লং পন ল বরেং আবার সাই চেপা মান ল লাপেন কে দু উলেন সন থাক সে তুম লা সি কি কি পিয়লং স

0: Tắc lem kli bác lang kli bute mù nàng li phan dung se mù auditing hơi bằng bác lang thay với tất đắc sinh năng lì gật tổ hóa bằng kê dụt gọc bụ
1: cả lang
0: là si nàng lì bụ hóc kèo hóc bà nàng ăn en dư tùm đô nhà mà này cam klem po xa mê pachu nụn đẹp tích nì lì bụ đám thế kô pinia thi đô ta hay mê nè
1: cả
0: tổ
1: lang
0: ra đô gọc ra thích
1: ừ
0: bà tân tâm mê itum phan dung sinh năng lập tế funding management is very important financial management mang kê itum kê nàng xuất hiệu financial management chê manage thích thế plus based on timeline bà bò nàng ypia tiên bình itum là fund utilize phan mê thích thế là bình fund chê bà đô đẹp thi bụt thế อีลิตมีทั้งสี่จอกจีโร่แล้วเป็นมีทั้งพันธุ์ตัววัดจิงหาปะซอนโร่
1: จอร์ปาร์ล่ะแค่นางลีปุถุทันปักลาปนทัวปอตั้งแต่แค่นี่ลีปุถุนางลีพนาจุบนทุลังนางลีกินุตสลังดูระดับพันลับเป็นเกี่ยมารัดมาเร่งนำปีนำดูอสอนอสอนกับเพื่อกับเพื่อกับพันธุ์ตามีกัจจิงฮอนปิกอจอยนี่มาเต็นนางลีกัจจิงฮอนเกตฮีโออาจอกสินางลีลับบังโซเอ็นจิโอลงกัจจปะออกดุนลับปุซอนสีจินิลอนนี่ลิตุมมาเต็นนางลีสามีลับปุซอนกามาท่าเป็นสีลับบังโซเอ็นจิโอลงกัจจปะออกดุนล่ะตั้งแต่แค่ละเอ็นจิโอลงกัจจปะออกดุนเจียพันเกี่ยกุปิยาซอนมาเต็กัจจารลีปนนเกตเฮกัสซอนลับเป็นกุปิปิยาซอนแค่นางสดล่ะโอเคแล้วเป็นเกี่ยเอ็นจีโอลงกับเฉพาะออกดุนเจียพันอาร์ตาอาภัยก็จังปนลับสนตัดดมโอเค
0: อาร์ตาอาภัยพูดกันเว้ยบอลสมัยเอซอนมังเกะกิจาร์ลีบอมสมาร์นมหันมังเกะอินคาริชเร่อาเทมังกิจาร์ลีบอมสมาร์นเกะกิจาร์ลีหินเสียดีพินังจี
1: กันเลย
0: บอลสมัยจงเสกุมารเมย์18 years อสมาร์บ้า18 years เอบัฟอสมาร์จงเสกิจาร์ลีอุตโนโลลับเป็นเกะทั้งกิเคลมอวาร์ซายาเว้ยลับเป็นเกะอสูบังอสอนอสอนกิเคลมอินเทรสดูบุตเต้ลับสนตุมเกะNGO tin si asai ke deng pon kapre kapre
1: kala
0: la pen ke nang sot kapre kapre non nili tum NGO song ke la ke wildlife ba biodiversity conservation hin son thak thak si kapre kapre ke NGO do osomarum han ke lang chari aja NGO do la school mane la osomarum ke charlie hin la suin rd pipon na do son thak ke aja tum ke la swar lu tum hin women empowerment bu la hin claim dum da do la si NGO tin si asai kapre kapre do la si son thak si requirement ta kapre kapre jong si bisar lam a criteria ba kenang sot a teng chiton ti uti ko pichaman bu ma polam lo he jong si kumad me phan amnit bangke ke charli ke geology alang li phan ke palud dam mangke ha rong long swar lu dum han si lang chari nei la chiton te dat la si ke charli e hin pen ke klem hin ta ka chiton do nang ji
1: ka charli ko pima ka charli pon asan thot si asai si tame alang ka charli asan ke thega son chini son an a hin si pek ponang po
0: pek ponang po lang dam lo bute pom men than bom penang an ngo tum ke sai kapre kapre
1: kala
0: la se sonak taxi ke charli ta var side u tum chongwai nang ji la lo jena bi aja tum ke la health health puthak penangan ngo tum do health puthak la sai ke claim son taxi health related ngo nang ba ke charli ta health related nang po
1: kala
0: la la pen ke son la itum non kajironga war long pom ben jathan bom eng pit eng prang ka dure ba ka no hok join ne lang nang jum nu asi la support ka revive ba puthot ke pa du thui phan tum hola isi eco restoration initiative pu tum bang cheng pon lo eco restoration মুদে আকো পুঠত সি তুম টাংকৰ টাংসা কিপা মি ফান তুম থেং পিয়া রং মুখা লাহাই তাকি এ পন ইসুম ইসি ইনিশিয়েটিভ পংছেং বনলো লাকে মাসাব সুই তুম লা নন মাং গে সি রিসার্চ হিন সি তুম দাম বম লা ইতুম নিংকান হিনি সুসিল ইংলং আরি লাং নাম লো বতে ইতুম ইতুম আরলেং আরা তুম নন পেনা গান ইংলং সোরা তুম নন ইংলং আরি ক্ল্যাম্প হাবিত পান পো ক্ল্যাম্প পো ই পো ইংকে ট্যাং লো বতে উটকাং বুক
1: কালা
0: ইংকে লাদাক মাং কে হাং তাবি লো পংথাই দাং পো বা লাদাক মাং কে লা প্রাইমারি ফরেস্ট বা হাবিত হারাম থেং পি থেং ফ্রাং হাই আবি লাভ তিল এনকে চুন বট দিল এনকে লা চুন বট দবতে লা দেখে চেক সিবাং আর ফেক পেন চেক এনকে আর ফেক পেন চেক পম মেন হান বম ল্যাং খাং হে লাসি তুম পিলো ক্লেম রং অস রং রাত তুম পেন চিং ওয়াই সি চিং ওয়াই চিং সাই সি রং অলং মামা সি রিট কে ক্লেম ব্যাং ফু বাং বাং পি দমন পাং টেক লো পাং টেক সি লি তুম চিং ওয়াই পন লো যে মানে ইতুম থান পে ক্লার পন লো যে জং সি ইং নং থেং পি থেং ফ্রাং আবি বুদে ল্যাং তা বিলু বাজু বাজু পেন ল্যাং তা বি দত পু লাসি লাই পাকরয় পন পেন সি ইতুম অলং লি তুম রিট কে এন লো বুতে রিট কি ইং চেং নন রিট হাই পান দেট পান এটা ফিলো বুতে তুমি থেং পি রং পাই দেট তিলো ই পাই দেট পো লা সো কি পাই ই নাম দে তুমি পিপো লা পেন কে কেলা না কেলা হন নাম দে তুমি পিপন দেট তিলো এখন সে রং অসর তুম হান ইসি কে সব সুবে তমে জি তাঙ্কা হিনতা
1: আবার সাই পিপন
0: দু বিলো আবার সাই পিপন লা বুসন সে তুম নন কে দাম তাং রং সুরি থম বাক ই আদলো লং লং দে নন ফ্রাং কে ব্যাং জি তে ই তুম ই পন বম না কি ই পন কে বিখে কে কে লা তুম লা কে নাং সট থিং পি মো খালো আর দর কে দু লা পেন কে থেসরি রং মো খা দেলা মারার পিরমতা তুলংজি তাবেন মুনিতুমতা জংসি আবার সাইলং বতে লাই কে জোর আবার সাইতা পলং পনপো
1: চোরপার লখে নালি পথ থান পাকলার পন থুপো তাংতে কে হাই ইলিতুম পেনা আন কে চিংকি পনলং ল লপেন কে আপর কে চকলো ল পসন সিনি লি থেক পলং লাসি পাজজে ফ্রাং নংলি হিন পেন সুলং দোরা দা ফান মতে নন রেডিও নংকার জুদন ফ্রং আরা দা ফান নংলি কুপিনে কে থান পাচিনি পন গাং তুং লপেন কে বিদি সরে সিতামে নালিতুম কে ক্লেম কে দাম পেন কাচরা ব্লক লবাং সব থাক নংলি মাসাপসু থান পাচিনি পন এক্সিমা

হাওড়াঘাট কেসে সাতুমকিলো নালুন নাতলো নেফারমান পুয়ার্জৈক লং টাংদা তাফি লুন চেটো আজাই মেঘ আংডেং আলং প্যান কিজুত সিয়ালুন আর্জৈক সিনাং টেকেলাংজুন কেসে সাতুম কিলো নালুন আলু নালাম থে লাকে নেফারমান সি টাংটেলা বাংসলুন আর্জৈক সিনাং।

থিকে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাঙ্কান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইকচি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

নাংলিটুম জাইমে কার্জু লংবম লাকে আকাশবাণী দিফু আস্তেশন লংপেন জাইমে কেবাং বম লাকে এফ এম বেন লংপেন মেগাহার্স ফারুইসিরা তকবরা সিরকেব লাপেন নাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপ আলংপেনটা জাইমেক আর্জুইক লংজি আদুন্থু কার্বি লিরমি আলুন আজাইমেক আংডেং লংপেন আসন সন আলুন আর্জুইক সেনাং কিচিং সি আলুন লাকে বারি রং ফারপি কিলুন আলুন আলুন আলামথে আহুতলে নাংটাং লোটে পিরথে কে ইসি মালমসো কিজুই কেবাং চট আদিম্পু বিচার দামতা হেংনুনি আথে পিরথে কেবাং লোতে মুনিত আকায় আলংকে কিসুং কে বয় কেফো আহুতা দো লাপেন নিং আরং আবহং আপরতা নাংলে মুনিত আকায় কে একোপাই ইটাং লক লোতে কিসুং কে বয় তা চেপা জকুন এ লাপেন চিরুতা জগজে লসন্থত সি একোপাই কে মে আপর কে মে একে টাং আহুত লোতে নিং কারং আবহং নিং আরং আবহং পেন্টা দোলং লাসি লাসো আহুত কে চেহক ভেক জি মুনি তাতুমকে লাসি লুনসে পি লুন পেনপা জিরমি দামল আহুতলে নাংটাং লোতে ভলু জগ জে লাপেন আপরলে নাংটাং লোতে চেহক জগ জে পু লাকে পিরঠে আরন লো লাপুসি মুনিত পিরঠে দোটি কে আকায় লং কিসুং লাপেন নিং আরং কে ভাংবং দামবম পো লাসি লাবাং সো লুন বারি রং ফারপিকে লুন আর্জুক সেনাং

লাপু আনপর্ণাং দিতুম কাছে কাছে ধাগে লামার জানা লঙালুন দিল পারদেসি হ গিয়াপু লতা মঙ্গেশকর লাপেন কুমার সানু কিলুন আরজিক লং তাংল আদুন্থু আলুন আরজিক সিনং আলামার জান আমেন লাকে খুবসুরত আলুন লামথে মেরা এক সপনা হে কিলুন বাঙ্কাবিতা কৃষ্ণমূর্তি লাপেন কুমার সানু তাংতে আরজিক সিনং

লাপুয়ান অপর্ণাং লিটুম খুবসুরত লামার জানা লঙালুন কবিতা কৃষ্ণমূর্তি লাপেন কুমার সানু কিলুন আরজুইক লংটাংল আদন্থুয়ালুন আরজুইক সিনং আলামার জানা মেনলাকে রাম তেরি গঙ্গা মেলি আলুনা লামথে তুঝে বুলায়ে কিলোনা বাংলা তামঙ্গেশকর তাংতে আরজুইক সিনং।

ধুয়ালুন আর্জেক সেনাং আলোনা লামথে লাকে দিস ইস মাই টাইম কিলো না বাং গাড়ি বাড়ল তাংতে আর্জেক সেনাং লবাং সলুন।

ইংলিশ আলোনা যাইমেক আংদেং লংপেন কি জুৎসি আলোনার জুইক সিনং বার্নার্ড ফ্যানিং কিলোনালুন আলোনালাম থেলাকে সং বার্ড তাংতেলা বাংসলুন আর জুইক সিনং।

লন্ডন দেটিটি আঠেকে 31 অক্টোবর আনি মাতে থংকেপ রাইসি প্রে আচিক্লোকে কার্লিতাং ইন্দিরা গান্ধী ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ফান কেপাথি আর্নি মাতে আরং কাচেবয় আর্নি পেন কাচে তঞ্চিত আমাশি থংকেপ প্রে আচিক্লো সি তালন পন্ডেটিটি লাবাংস ওয়াল সেভিং দে কেতালন নাং কেচেং লাকে ফারোক্রিসির কেবরা ইংকরাবলি আনিংকান ইতালিয়া দেট মিলান পু আরং সোপিয়া লংপেন্সি নাং চেংল লাপেন লাবাংস আওয়াল থিফ দে আ ফাউন্ডার লাকে ইতালিয়ান আ প্রফেসর ফিলিপো রিভিজা পুহেনল আলাং লিসি কেচেংসি ইন্টারন্যাশনাল সেভিং ব্যাংক কংগ্রেস ওয়াল সোসাইটি অফ সেভিং ব্যাংক পুটা পু লাপেন কিবি আহুত থংকেব রাইসি প্রেয়াচিক লোকে ওয়াল থিফ দে মাতে ওয়াল সেভিং দে লো পু পাংডাক দেল মেথাং আলাম পেন জংসি পুদাম পোলোতে বীরথে আদাং বীরতি বীরতন আর্নি কাতালন জিয়া ফানসি জংপনল তাংতে কপিয়া পশি লাসহাই মেঘ কেপা দোনাঙ্কক লাবাংস হাজাই মেঘ কেপা দোনাঙ্কক আঠেকে কেচেংসি বীরথে আদাং আরন মাতে ওয়ালওয়ার কাছেদান আহিরকাং তাং রাগ আজক হেম রিট নাহক পিগল লাখাউন ইপিন আমুনিত আপ্রাণ দাম নাংল লাপেন বোরেং আংহয় পেন দাংলক টাংকা মাহা বি ও ফাক লাপেন কে অংদুং আসন আসন নাহক পিক আনল রঞ্জু ডেট আফি পীরথে আদাং মুনিত আতুম টাংকা মাহা কাভি পেন আজক কেচো মোভে কিজুন মোভে আদু কেদো চিতং নাংল লাপেন কে বোরেং আবার সাই কেদো আতুম আনতা মুনিত জংজুং মাতে সাই চুতি কিয়া মুনিত আতেংসি নামান লাবল লাসোপেন আজক সি লিডার মাতে সংজাপ পো সংজাপ পি থেক মুচত রে মুচত আতুম মাথা সি চংদা চোতে লোপেন কেলং আতঙ্কা আন্তা চে বীরটি জিয়া ফান এওয়ারনেস মাতে চেথান চিমুম আতমন পাজাপন বমল ওয়াল ওয়াল ওয়ান মাতে পীরঠে আদাং রনথামা কাছে দানকে চেং লাকে ফারুক্রেসির ক্যাপরা ক্রিপলি লাপেন কিজুতকে ফারুক্রেসির ক্যাপরা ক্রেনের ক্যাপ আনিংকান লাবাংস রনজুত দেট আফিসিতা আদেট তিন আসরকারটা আরাত আদেট আফান কাছে লাঙাজা কংকা দূরে দককল লাস জকসি পীরঠে আদাং আতক আনু আমুলুক কেদো আন আফানতা কেথান কিমুম জি আফানসি ওয়াল থিফ ডে মাতে ওয়াল সেভিং ডে আজাই মেক পাদো চেং পন্নাং ককল রাভিজা আসাং হো লাসোয়ারনি হট ডেট পেন আফি আদেট তিনটা থংকেপ রাইসি প্রে আচিক্লো তালন্দন বম তিতি লাপেন টাংকা মাহা চিবির টিনাংজি লাকে কেসো কিউন এ আহুত কেসার কি ক্রি আহুত তংসেকট আহুত অসমার আফান লোক বাচারলি আহুত নিং কে হাং আসন কাচিপা ফ্লেং আহুত লাপেন কাপ্রেক কাপ্রেক কেনাং সট আহুত জয় কে পেন কাচিহুম লক লংজি আফানসি চেথান চিমুম পন্টিটি ওয়াল থিফ ডে আমাহাং পাঠেক ডেট পেন কে অং দুং আমুলুক আতুম কে চিনি দুনলো লাপেন বীরটি বীরটন আসাই চেং দুনলো লাপেন চিনি থুলো তাংকাক কাচি বীরটি নাংজি আকেনাং সট থেপিক পুকে লাসি কে অং দুং আতুমকে ব্যাং আলং সেভিং একাউন্ট চিংপু দামসি টাংকা চিবি দাম তিতিল আজহাক আতুমকে জংজুং আলং তা চিবিল আঠে আপ্রাং প্রাংকে টাংকাকে থাপ আবেং তা দো ও এলাং লাপেন আজহাক পেন আতুমকে আলে চেপা দজি পুরা চিবিরটি আতাংকা তা বাঙাফান পারাম্প আসো পাবাং থু তিটি লাতা ক্লেম ক্লেম রং আরলো কে দো আতুম লাপেন ব্যাং একাউন্ট কাংপু পে আতুম তা কার ইয়াসন কাছেপা প্লেং জি পুপ ইংহান পেন কিথিপ আতিবুক সো আলং সি কেথাপ তিতি লাবাং সো আতিবুক সো আলং কেথাপ থাপ আফানকে পিগি ব্যাং পুসি আরেংকে লগালাম পেন পাচিনি আথেকে বাং আডেট আলংকে তিবুক সো কাসেলাম তা লংহং আকুমলিন আসন সি কাপিন চং চং লাপেন পিক পুকে লংহং আফানসি কিপুদাপ লাসো আলাম থে পেনসি পিগি ব্যাং পুকে কেবাং লাকে মেথাং আহেম আলং আমাত টাংকা কাছে বীরটি আবার সাইলু পুসি পীরঠে আদাং আমুলু গতুমতা চিথান থান লাহাই কাদু কাবে আলাম থে আনতা থংকেব রাইসি প্রেয় চিকলু আহুসি আদ্যাত তিনতা রাত পেন রং রূপ আসর পেন কাছে থান কাছে মুমা সাই লাপেন চিরক তক আমাই দেং পন্ডে তিতিল তাংতে লাহাই আলাম চিনি দ্যাট আফি ইলি তুমতা আসাপ সো ওয়েটলে কাচং দাঁত পেন আতঙ্কা লং সিতা পাক ইক এ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: নাংলি টুম যাই মে কারজুলং বম লাকে আকাশবাণী দিফু আস্তেশন লংপেন আদন্থু আসামিস লামার জানালু না যাই মেক আংডেং লংপেন কিচেং সিয়ালুন আর জুইক সেনা আলামার জানামেন লাকে কাঞ্চনজুঙ্গা আলু না লামথে প্রতি ভরা কিলু না পাং জুবিন গার্ক লাপেন গায়ত্রী হাজরিকা আলু না তেওত কিপিদু নবাং সাসানকা সামির টাংতে আর জুইক সেনা

লাপুয়ান পর্ণাং লিটুম কাঞ্চনজুঙ্গা লামার জানালংলুন জুবিন গার্গ লাপেন গায়ত্রী হাজারিকা কিলুন আর্জুইক লংটাংল আদুন্ঠুয়ালুন আর্জুইক সেনং বরদই শিলা পুয়া লামার জানালংলুন কিলুন বাং রিদীপ দত্তা আলুন লাম থেইলাকে বরদই শিলা তাংতে লাবাং সলুন আর্জুইক সেনং।

লাপুয়ান অপর নাংলিটুম গুনগুন গানে গানে পু আলামার জানালং আলুন জুনুকা বাজি সে পু মায়ুক হাজরিকা কিলুন আরজুইক লং টাংল আদুন থুয়ালুন আরজুইক সিনাং চামেলি মেম সাহাব পু আলামার জানালং আলুন কিলুন বাং ভূপেন হাজরিকা লাপেন আলুন আলাম থে লাকে ও বিদেখি বন্ধু তাংতে আরজুইক সিনাং।

চামেলি মেম সাহাব পো আলামার জানা লঙালন ও বিদেখি বন্ধু পো ভূপেন হাজরিকা কিলন আর জৈকলং টাংডে টাফি আসামিস লামার জানালোনা জাইমেক আংডেঙালং প্যান কিজুৎসি আলোন আর জৈক সিনাং আলামার জানামেন লাকে যবনে আমনি করে আলোনা লামথে আগলি বাহরে গগনা বজায় লাবাং সলুন কিলোনা বাং উদিত নারায়ণ লাপেন মিতালি চৌধুরী তাংতে আর জৈক সিনাং।

0: আদন্থু জুনাকি টেরন পিয়ানিং আর লোয়ালামথে আর্যেক সেনাং।
1: নিলিমেন সাংপি জুনাকি তেরন পি নীলি কেদো দিফু অনবেয়ারং 5 KM লামদিং রোড নীলি নন কি ক্লেমব মাসা এলাকে KTMS মতে কার্বি ট্রেডিশনাল মিউজিক স্কুল আলং সি চথা নুন বব নীলি কে থানা ডিম লাকে হানজাং লাংসো নীলি নন ওবে মি তুমহান কি পু কাংটুং বাংকে বাংসো কার্বি ট্রেডিশনাল মিউজিক স্কুল আলং নাং হুমরি পেন জুতাং জুবাত নাং চার্লি দুন আসনতে পুসি নীলি চুনিং রি কাংটুং লাপেন নন ইপ্রাং কে বাং জিলাং নীলি নিং কে হাং কে মিঠাং জুতাং কপাচান জে ফান পিন্ডেং সুম্পট পুস্তামে নীলি মিঠাং সিনি মিঠাং চিংঠাং বক আপে রি আন কে চিসন সে পন বক পেকক পিনি পিবা বামকক জাম্বরং লাফাই সিতা নীলি মিঠাং সি চিসন সে পন বক লাসি নন কে বাং মি আনিম সুপি আতুম জাসিমে সোয়ার লোয়াতুম পুলোতে কে ঠেক বেগ নাং

লবণাপর্ণাং লিতুম মুম্বাই বেন কাপচাটাক বিবিদ ভারতীয় জয়মেক আর্য ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু নং স্টুডিও ঘুরিয়া পর পরফাই গেথম রামিনিট প্লিক্যাব রফ পর গুয়াহাটি বেন কাপচাটাক কার্বিয়া জয়মেক আর্য ইকলং পো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার জেগাকে থানা বাংলি বন্তি তিমুংপি নলবাড়ী আহা ওয়ার্টিহু কনস্টিটুয়েন্সি হলমারি আলঙ্কাপাংনি পন পেপসি কারখানা কাপেচন পনা সাইপিনি চিপিনিসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ডেংপেন কাম

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার যোগে থানা বাং নিলি বন্তি তিমুংপি নলবারী আহা ওয়ার্ড টিহু কনস্টিটুয়েন্সি হলমারি আলঙ্কাপাং নিপন পেপসি কারখানা কাপেচন পন আসাই পিনি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর ডেং পেন কাংপু পঞ্জি আলামডু কাছেটং আলং নলবারী কনস্টিটুয়েন্সি এমএলএ মাতে মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়া লাপেন টিহু এমএলএ মাতে আবাড়ী মিনিষ্টার চন্দ্রমোহন পাটওয়ারী জগ জাগ স্টেট গভর্নমেন্ট পেনপেনাং আকিথিয়া সাইখিয়া তুম তাচেতং দুঞ্জি পুসি লামথেলং নলবারী আলং বাংস কারখানা কাপাংনি আজকপেন হাওয়ার আলং ইন্ডাস্ট্রিয় হিন কাপাচিং থুর চকাম কাচিং থুর লাপেন আকিমি ওরেং আবার সাইট আসন সিপন পু পুসিনি গাছে ঠিয়া লাম পাচি নিল সিকাকোরোর ভারু ট্রক্সিরা ট্রক্সি ক্যাব রানের ক্যাব আতঙ্কা কাকরস পেন কিকিমপন পেপসি গ্রিনফিল্ড কেচোয়াকা অহরমু কাপেচনা কোম্পানি আলং আভি নাই তাবাং ভারু ফ আরা রাতুম কে কেং পেট লাপেন কে কেং পেট পি পেন ওরিং আবার সাই লং পু লাদাখ ভারু অং বং ফান ট্রক্সি ক্যাব রা ফ সোয়ারলু আসাই খিয়া তুমতা ওরিং আবার সাই লং ব্রুং পু কারখানা আলং কাপেচনা যা কং নিকান ইসেক আলং মেট্রিক টন সুরি ইংকয়রা হিনী পেন সুরি ইংকয়রা কে থম্পুসি পাচি নিপন আসাম লাপেন মেঘালয় আলং আংতান আকেরা পেন কে কিমপন আ প্রজেক্ট হাই হুই কাপে চাতপন আফান মাংসি হিনি স্টেট পেন চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাপেন কনরাদ কে সাংমা পাতুমি দিল্লি আলং ইউনিয়ন ফিনান্স মিনিষ্টার নির্মলা সীতারমন আফান চেতং দামলো কর্তব্য ভবন আলং কাপে দুপন আর ডি কিদোয়া মে আলং নিহাং নিতুর আফান মাহা আতিলু কাপে আই লাপেন আংতান আকেরাবা প্রজেক্ট আজকপেন পুথিমি আকলাম কপাচিং থুরাফান আকিমিয়া তোয়ার কাংপু পনপুথাক আংতনালাম থেচিং ওয়াইলু কাচিংয়া এপর আহু দিল্লি আসাম ভবন ওয়ার্ড কমিশনার কবিতা পদ্মনাভ আলোকর ইউনিয়ন ধীন মিনিষ্ট্রি পেনপেনাং আকিথিয়া সাইকিয়া তুম দা চতং দুল স্টেট গভর্নমেন্ট আতু মারাত মারেং ইন্স্যুরেন্স আবার সাই কাপাং চিং পন আফান ইউনিয়ন সরকার পেন মাহা আতিলুপ লংলো মাংস আতঙ্কা পেন দিহিন আনিং কান সুরি হিনিরাইং কয়রা ট্রক টক্সিয়াং বং কেচেং আভি আলং কাদু কাভি জন লাক হিনি রা সুরিং কয়রা ট্রক্সি রা জন ভারু রা প্লিকেবরা ট্রক আমারা রা পিয়াতুম আফান ইন্স্যুরেন্স মাতে কেরাই কম আংকাং আর লুকে ভানজি আফান আকেমাং বিপনলো এনিমেল হাজবেন্ড্রি রা পেনসি হামফাং আতুমসি ডেট আদাং কাপি দুপনজি বাংসাবার সাই পিছন পনপো হামফাং পেন লামথে গেলং আটিং ইউনিয়ন সরকার পেনসিকা করোর হিনি রা লাক রে ইসি রা সুরিং কয়রা ফ আতঙ্কা পাজির পনতাংলো লাসোভার সাই আফান স্টেট গভর্নমেন্ট পেনসিকা লাখ কয়রা কে থমরা সুরি প্লিকেবরা ট্রক্সি আতঙ্কা খরচপু ওয়ারসাই আংকাং আর লোয়া কে থিয়া মারাত আংবং চুলাং কে পিবম আচাই নং আফান সিকা সুরি থংকেপ চুলাং কে পিবম আচালং আফান সিকা সুরি প্লিকেপ লাপেন বি ফাক আফান সিকা সুরি কে থম থম পাঠিকলু চুলাং কে পিবম আচাই নং আফারমান প্রিমিয়াম আতঙ্কা সিকা ফারুনের কেবরা ট্রক্সি কেবরা কে থম পাঠিক পনলু লাসো প্রিমিয়াম ফারু আংবং নেরকেপ কেবরা ফ মাতে সিকা ভারত ট্রক্সিরা প্লিকেব্রা হিনি আতঙ্কা গভর্নমেন্ট সাবসিডি পিপনপু চুলাং কি পিবম আচলং আফান নিঙ্কানি সি আলং সিকা সুরি সিরা ভারু ইসরা ট্রকেব্রা প্লি প্রিমিয়াম পাঠিক পনতাংলো লাসো আলং গভর্নমেন্ট সাবসিডি সিকা ভারু সিরকেব্রা নেরকেপ কেব্রা সিরকেপ কে সরকার পিপনপু গুলোতে সাই কাটি কে আতুম কে প্রিমিয়াম আতঙ্কা ফানক্রে ফ মাতে সিকা ক্রিকেট হমসি পিনাং চটপু লাসো আহিন হেমতুন তিনটা জন কেপ কেপ আনসি রায়কমাঙ্কাং আর লু পনলং চটজি লং কে থে তমন কে থে কে ক্রেং মাতে মেন মেন কে প্লাং আলাম ব্ল্যাক ওয়াটার আকিসু হেমোরাজিক সেপ্টি কেমিয়ার সবকা এন্ট্রেক হাই হুই আকিসু পেন মারাত আপি থিলত লুটি আহেম ফুজি ইন্স্যুরেন্স আতঙ্কা চেলংপু লাপু প্রাইম মিনিষ্টার ফসল বিমা যোজনা কাপিচো নাহিন আসাম ডেট পেন আপ্রাং সি আংহয় আলং দুদুন লোপসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়া আজগ আলং পাচিতা আকপনলো বাংফু ফাইলাখা আপ্রাংসি আউি হেমতুন কালাখা আলং ফাইলাকান্দিয়া হা ওয়ার্সি ফারুং বং ফাঁসির কেপ কেপরা কেথম রা টকবরা কেথম ট্রক কাম কাপিচুন থেক আলং স্টেট আপ্রাংসি আংহয় দুদুনলো হাওয়ার আলং লংকেপ আদিম আলং হেমতুন কালাখা আলং ফারুং বং ফান ফারু চুনপন টাংলো বসি বিটালং পন কেবাংজি প্রিনি ফাই ট্রক আনি নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপোল আফান স্টেট ইলেকশন কমিশন পেন কোড অফ কন্ডাক্ট পাচাটাক আফিজং চেসেক চেডাং পাংচেং পনডাংলো চিঠিনি ফাইক্রে ট্রক আর নমিনেশন আলু কে জকে জুত সি আর নি পাঠেকলো নমিনেশন কেলাং চারি চিঠিনি ফাইক্রে ট্রক সি লাপে নমিনেশন আলু কাছি ও কিজুত আর নিকে চিঠিনি ফাইক্রে সিরকেপ আর নি পুসি পাঠিক পনলো প্রে নি ফাই ট্রক আর নি ভোট কে জকলা পে নি ফাই সিরকেপ আর নি ভোট কালা খাপি দু পনপো বিয়েটা পানসি কাংত নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে চিটি নিফাই কেপ থেমানানি কার্বেংডেং আলং নিলি বন্তিটি মুপি কাদো কাবিয়া ফান্ডা কার্ডম বাজির সি কার্বেংডেং পথ দাং বন্ধুল কার্বেংডেং কেবা মিডিয়াম ভি প্যান বিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সিলাইন করা সির কেবলা প্যান মেগা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল পিনিয়া প্রাংসি পিনিয়া সারলামথে আর জে সেনাং পিনিয়া সারলামথে থুঙ্গিলি কাংজার তেরন চেরাই আচিং জ্বর আবি দংব মতে চিরি রি প্যান কিসুম কে ফু বফাত লামথে কিমান আহুটিসি রংহাং রংখাং আনাত তেরন চেরাই আমেন বিনং কি ইংরেন সিপু পু ইনু তামুনিত আর্নিসি রিদ আলং ফিরুয়ার চক কি ই আহুত চিংজর এপাক সমকলু লাপেন আমেথাং কি মান্ডু আলং সাংদামলু মালমসু ফি থুঙ্গিলি জন কাংজার আহুত মেন মেন চিংজর আবি টংপন রবামা থিলতলু লাসি আলামথে দুক থুঙ্গিলি পুয়াবু থুঙ তুমকে কাংজার আংদেন চেলাংলি সি কে অং কিপুদামকে জাত আকামতা চেলাংলি কুনকিলি ক্লেমলুটি আকিবির দু পা ফানসি কিপুদাম আলামথে পিনিয়া সারলামথে লাপান হেনলু লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিগে থেমানানী আপৎসি লুনাংদেং আলং লুনবাড়ি মাংদেং পেন আসনসন আলুঞ্জির আরজিক সেনা পিনি লুনবাড়ি মাংদেং আলং পেন আপ্রাংসি চন্দ্র সিং ক্রু কিলুন আলুঞ্জির আরজিক সেনা লুনকে লুনসে কেপ্লাং আলুন

দুপো লুন কান্নাং পাঞ্চেং নন্ত আংসে লং বিচি দুপো কার বি লুন কান পাঞ্চেং পো দাম কুং আঠেং সাক পাপো দাম কুং লোয়া পাক পাপো পাপো কাদেং পং মে চো সে জুদুন মির্জেং মুসো সো নাং তুমলু কানপু এলো কারবি কাবেলুন তে মু নাং তুমলং বিচি দুপো জানন সের বান্তা মেসো নি তুম মির্জেং মুসো সো লুতু না মেত নাং থানপো সে লং বিচি ঢুকলেং সারপো চি জান চুমা বং মেসো চি জান সের মান্তা মেসো মির্জেং হৃদেং পিন খাম্পো সে জুড়ে সিং মির্জেং রে চো পুমারং সে না সারপো নাং সে নি জুয়ালামো লাদাখ সো কার বিয়াসো লুতু না মে থান কাং পো মির্জেং রঞ্জির পা ঝুট পো বং জিন্দুং জির জির তাং রো সে সিং নাং জু মির্জেং মো সো সো লুতু না মেট মেট নাং ও আনসে লুন কানারং ডু জুড়ে সিং মির্জেং রে চো কার বি নিম্র কম কে চো জানন চুমা বং মেসো জানন সের বান্তা মেসো লুন সে আমান্দো নাং পো মো পীর্থে লং লে ইং তাং পো কারবি লুনাং থুন্দো পো লং বিচি দুক্লেং সার পো লুতু না কুরু মান পো জুকাং মির্জেং মুসো সো মির্জেং বাংসেং রিং থ চেলো।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বেং ডেঙ্গি বং মিডিয়াম ভিপেন মিটার ফারুক লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারুক টক্সিরা এঙ্কর সিরকেও লাপেন মেগা হার্স পেন লে ফারুক সিরা ইসিরা তবরা ট্রক হেনলু পুথ দাদুন্থু লুনবাড়ি মাংডেং আলং পেন কাবান রং ফারপি কিলো না লুন জিরার জেক সানাং আলো নালাম থে তুয়া এ কেথান

কুপিলো হাম্বি আর লং আফান মেডিকেল আলাম পেনকে রিনাল ক্যালকুলাস পুসি কাচিনি লাকে এ হাম্বি আলংসি লংদুক আসন আকাং তাং আহরমুসি চিপাংরুম দাম পেন পাথান দেটপো লাকে এবার সো আলং ডায়েটারি মিনারেলস মাতে কেচো কেজুন আহরমু পেনসি কেপ্লাং কেসো কাচলং আংথেক কেনং সৎকে লাহাই হে হেলো নম্বর এসি কেসো মাতে আবি এরেপ তাক পেন এভাম আদাকসি ক্লাংজি হিনি কেসো আবি কেতান আজাক কিদিং মিনিট ইং কয় পেন মিনিট ট্রক ক্যাপ আন দজি লাপেন কেসো আর্জান কে মেলে সোলে কেথম বারসো কেদাম আহুত আভি লাপেন আতেনে নাংদুন তাহাই নম্বর প্লি বারসো কেদো আহুত সেতা কেসো আবি দজি লাপেন এপক এপক থাপ লাপেন এভেন থে আলংতা কেসো আবি আবাং দজি আরলং কাচেপ্লাং ই আথে নম্বর এসি লাং কি জুন ও এ আপদ নম্বর হিনি অক কেচু পিক আপদ নম্বর কেথম সোডিয়াম অহরমু মাতে ইংটি কেচু পিক আপদ রিফাইন্ড সুগার মাতে কাংসির টাং আসিনি অক্সালেটস দ্রাক্ষা আথে আলাং আপেল আলাং লাপেন কলা লাহাই কিজুন আপদ নম্বর প্লি ক্যালসিয়াম আহরমু আবাদ কেচু আপদ মাতে কেচু নাংজি কাপেথি কাতেং কালিদেত নম্বর ফ ফ্লোরাইড কিজুম ফ্লুপ আলাং কিজুন পেন নম্বর ট্রক ভিটামিন সি আবাদ কেচু নম্বর ট্রক সি এহাম্বি আলং আমেক মাতে ইনফেকশন দোলোতে লাহে আফান ইউরিয়া স্প্রিটিং অর্গানিজম সিপু লাহে হে কে ই কলাই স্টেফাইলোকোকাস স্ট্রেপটোকোকাস প্রোটিউস লাহে হে হেলো নম্বর নেরক্যাপ ওবেসিটি মাতে আক্রম কেথে প্লাক আপদ নম্বর নাইন মেডিকেল আকিসো হাইপার থাইরয়েডিজম ক্রনস ডিজিজ মেডুলারি স্পঞ্জ কিডনি গাউট লাহাহে লাসুয়াকে সোপেন কাছিংরাই নাংজি পুলোতে কেচো কেজুন লাপেন দোবাই কাপার রে আরন হে হে আফানলো এহাম্বি আলং আরলং কাংহু কাপাং আর জি আফান কেচো কেজুন আরন হে হে লাপু হেলো নম্বর এসি সাইট্রেট কেদো ও আলাং লাকে তুমেং লাপেন থেসো থেসো আলাং কিজুন কেপা আই পন নম্বর হিনি আর্নিসি আংবং মিলিগ্রাম সুরি ইসি পেন সুরি ইসি রাফারোহিনি আনসি ক্যালসিয়াম কেদো আহরমু কেচো জি আফান বর ই নংজি নম্বর কেথম আর্নিসি আংবং মিলিগ্রাম সুরিহিনি রা ফারো কেথম পেন্তা অং এ মুচত আনসি সোডিয়াম মাতে ইংটি মাতে ইংটি কে দক আহরমু কে চোচত নাংজি নম্বর প্লি ভিটামিন সি তা আর্নি সি আংবং মিলিগ্রাম সুরি সি পেন্তা অং এ মুচত আনসি চোচত নাংজি নম্বর ফ অ্যানিমেল প্রোটিন মাতে অক তা আর্নি সি ফংনি আনসি চোচত নাংজি লাতা আর্নিসি আলং গ্রাম ফারোয়েসিরা ট্রক সিক্যাপ পেন ফারোহিনীরা থংক্যাপ আনভেট নাংজি নম্বর ট্রক অক্সেলেট কে অং ও আহরমু কেচো পাং আর নাংজি লাহে হে কে স্পিনাচ মাতে পালেং আরভো স্ট্রবেরিজ বাদাম চকোলেট কি ইক কোকোয়া ব্রুড টি মাতে সা বা কফি নম্বর ট্রক্সি ফিং আলাং কাপাং আর ভেরজি আফান লাং জুন পিক নংজি জংহে অং এ নেই সেটা আর্নি সি আংবং লিটার হিনি জুন নংজি নম্বর নের ক্যাপ

লাপানাপর সাবিনালুন কামান রং ফারপি গেলুনালুঞ্জির আজুলং তাংলো হুথত লুনবারী মাংদেঙালং হেমারি রংফার কেলুন আদামাসার পেসু রিসু কাচেহাঙালুন আর্জেক সেনাং

লাকি আকাশবাণী দিফু জয়মেকে বাংলাকে এফ এম বেনালংপেন মেগাহার্জ ফারোই সিরা টবরা সিরকেপ লাপেনাং লিতুম নিউজ অন এরা এপসেলংপেনতা আকাশবাণী দিফু স্টেশন জয়মেক আর্জুইক লংজে আদুন্থু ডিমাসা লুনবারী মালুনা জয়মেক আংডেঙালং আপ্রাংসি নিপোলা কেম্প্রাই কিলুনালুন আর্জুইক সিনা।

0: lapon apornang litum boru lun bari maluna jamek angdengalong ason asonalun arju iklong tanglo laki akashwani diphu
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেঞ্চন যোজনা মোদীজীৰ সংকল্প
2: যোজনা উন নৌজৱানো কে লিয়ে হে তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সহারে কি জৰুৰত না পৰে আপ আপনা বুঢ়াপা ভি গৰো কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 8 কোটি 85 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলি অটল পেঞ্চনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: আদুন্থু রং রূপাচামেক আংডেঙালং ডক্টর এলিনা তেরাং পি লাপেন হুটবাং স্যামসন ইং তিয়াং বং ছিহুচুপুত আর জুইক সিনাং
3: আকাশবাণী দীপু আহিন পেন জীবজন্তু কল্যাণ দিবস মাতে মারাত মারেং আফান কাহন কাজিন সু আর্নি লাবাং সু আপুথাক চিংকি চেথান পঞ্জে ফান কেচু ফা পন্দ লাসিনিলি তুমা চোফা পনতেং পেন আলাংলি লাকে ডক্টর আলিনা তেরাংপি ম্যানেজার ফিট মিক্সিং প্লান্ট এনুয়াল হাজবেন্ডারি এন্ড ভেটে

0: Tui tum che than nam tu sinang marat mareng pen ili tum ang bong kidu kithak ang deng la puson ta e kachiprek la puson a ota du la puson do mani
1: do na kok lo la ke thema munira tum ke munit tum ta pu ette marat mareng ang bong pen akire nay tum lo
0: kala
1: seta marat mareng pipo sila tum han punang kok ma ke ili tum munit pu chi punang kok ke itum ge arona dur lai kachinia joksi ইলি তুমভান কে লাতুম বেঙ্ক আছে প্রেক দো কক লাতুম বাংকে বার পি বার সো চিঠি ঠেক থে হা চিঠে কে জুট আন বা হা ইলি আলাং তো হান কে বি আন এহেম আছে বি আন কে লাতুম কে আ আন দা চিরি ঠেক ও লং লে লেমা লং লে তা দূরে টং ল ন মাত কে কার ব্যাং লং কে লাপেন কে আবার পি বার সো তা আলাং তুম কে চিঠি ঠেক থে জয়নে লাতুম ফানকে ইতুম নন মালম সাইন্টিফিক সিস্টেম পেন আলং তুম ফান কাপাং রে আবিদি ক্রেম নং কপ লাপেন কে আলং তুম ফান ইলি তুম মো পেন কাছে থান সন সি সন ফো আলং আ আন লাপেন আলং তুম হালা কা ওরা নিয়ম আন্ত আলং তুম হানকে ইতুম ফানসি নং চলাং প্রং লো
0: মিপিগলনি তাংটে নি আদন্থু চেথান নামথু সেনা ইলে তুম কাচো পাং রেং আমারাত লাপেন ইং নাম আমারাত আংবং তামিল আসন কে দু কে থাক লাপসন অটা দূর কাচে প্রেক লাপেন কে চু কি জুন লাসন কাচে প্রেক তামে দো সে তামে পেনাং আতুমকে কাচিনি নে লাপসন তা দোলা তাংতে লাসপু থাক তামে নাংলি থান পঞ্জি মানি
1: ইং নাম আমারাত পুলতে লাতুম ফানকে ন নামাতকে ইলি তুম কিছু কিজুন আহেম লাহাই আবাংকে রিপি জকলন আথেমা লাতুম হানকে হু আর নাম কে ঠিক পি আটেং সি বাং লাসো পি সি চোনাং জি মা কোসন সি তোমন আর উই পেন চিপা জক নেই মা বাং আবিদি কে লং টাং লো হালা তুম বাংকে আবিদি কে দোটাং লো সেটা মে ইলি তুম গাছপাং রেং আমারাত মারেং তুমকে লাতুম কে নিংকান সুরি পেন মুনি দা লং সি নাং দুন বোম ল পট লাতুম হান কা ওরা নাং জি কে ইলি তুমারি দেং লং সি দো কক ল আ আন পেন চেং লক আলাং তুম আবুরা ক্রেম আলং পেন স্টামে ইলি তুম লে পাজক দুন দে তে পাজক দুন বাং আবেল
0: মে পি গালাম ল তাং তে নিয়া দুন থু জে থানাম সিনাং ই তুম লাং দাম পুলতে নন বাংকে ইং নাম আমারাত পুন ইলি তুম কাচু পাং রেং আমারাত পুন লাতুম আফান ন লাংদাম পোলতে ইলে তুম কার্বিয়াং লং আংকাংকে সেফটি আবেদাত আসন সে ইলে তুম থেকল মাতে এ কেরাই কম লাসন আবেদাসি আসন সি থেকল মানে কাছিনে কাহলু পেনচেং ল কমানে তুমকে কে চোডেট লা বসন্তা দু লাসি লাসং বং ইলে তুম কাছ পাং রেং আমারাত লা পেং নাম আমারাত আফান কসন আবিদি পেনসি তুম কেরাই কম পন থেকপ লাসো পুঠাক তামি নাংলি রাত আফান থান পন জিমানি
1: তলাসো কার্জু আথেকে জুপে পে গালাব ল আপ্রাং সি নেলি পুজি মারাত মারেং জন্তু ইলি তুম কাছপাং রেং মারাত মারেং আতুম ফান কোসন সে ইলি তুম কে রাই কম জিমা
0: কালা
1: আথে মা লাতুম গে কাই কে তা ইলি তুম আদং সি কে দো
0: কালা
1: লাসি লাতুম ফান কে রাই কম জি পুলোতে আপ্রাং সি কে আলাং তুম ফান ইলি তুম কেসো পেন পা জক হেন লাসি কেসো পেন কা পা জক ই পুলোতে ভ্যাকসিনেশন আবে হেরে কে আচাত আবেল লাসি ভ্যাকসিনেশন আসন আসন নন ইতুম লাদাখ ডিস্ট্রিক্ট আলং দোপিক নন সনপ্লি আকে সো ফান নন আমার ফ্রি পেন ভ্যাকসিনেশন পিবম আকে জয় পেন লাসি রাত আতুম ফানে মালম সো ফি মো পাচিনি ইকপো লাপেন কে নন ইলি তুম লা হাবিত মারাত মারেং আতুম আফান কে ইলি তুম কোসন সিকে রাই থেকজি মা কে ইলি তুম নন আমার তা থেক লং ল যে পিয়া জয়নে সি নন ইলি তুম কে দু আদিমাক লং লং লে লাং তুম নাকে বার পাক মাপু ইলি তুম নন হেডলাং কার্জু লং সেটা মে ইতুম লে আলাং তুমা আহে মারিত প্রিপি এট ল পুলতে আলাং তুমকে কেদু গাথাই আবি জয়নে সি ইলি তুম আহে মারিত আনাত বাং নাং পাংনু রং
0: আহক বে গালাম ল
1: লাসি ইতুমা লাসোয়া দিবাস কাপাতি জীবজন্তু কল্যাণ দিবাস আথেপিটা ইসন ইম্পর্টেন্ট আলাম দোদাক আথেপি লাই লা হাবিত কে দো আমারান মারেং আপিয়া তুম হান্তা রাইকম নাং জি
0: কালাং কালাং
1: লাতুম কে দো আদি মাকলং ইতুম ফালাং নো পিনাং নে আলাং তুম ফান হাদাক পাছে দো লং নাং জি লাসন সি মো মো আন্তা ইলি তুম মুনিত

0: ki so pen pusita me marat marenga pian pajok hi pulote so that apike ilitum ingthurune athema ilitum ke karbyang long ke munira phanason ke akethe akethe hospital avelang marat marengan ke lasi so se akosi ilitum ko sonsi kapajok ima la pulote mo pen ilitum ga chethan adima klong ke me pek wek nangji kai ke ta pangthir et nangji alang tumhan ki sung ba phope de nangji athema kajirnek lapen kapasik sak o a marat marenga pietum ke aninge oi dolatum ta munirason
1: oh
0: pola tumta ithe pi pede ji
1: kala
0: ba latumta a por pen chulang nang pi pede ji
1: kala
0: wo sitame pado sojo a royalong kai ke mat lahai vorega pido o pulote pati pa me mede ji
1: kalang kalang
0: asuta mo eji
1: kalang aho
0: lasi ilitum latumphan aprang si ke kelang ji pulote adima klong thik pinang po vaccination apor pen pinang po aroita adim lang pa me sikim nang ji thema ilitum ke kaita e long hong aphan pulote ha phuber long si tum aroi kim pidam dam
1: kalang
0: lasi latumphan ta arni tur klong tomon but phui adim si lang tum ha adim kim pinang ji lapen ke apor pen lang ke me pinang ji ili tum ge isi lang bang ke itum pi o edera joine si la tum la ani ke so hota chicha kon edera ti
1: kalang kalang
0: la si lang hai hota ke me lang pinang ji un te ring lang si pinang ji kuber wore lang lang chi phu chi bu la hai ke pinang ne lapen ajut si ke alang atum phan ili tum la non malom ke arnita so pik pik apot la tum phan unte ati bin da ili tum pinang ji
1: kalang kalang me pik kalam ni tang de la so long ni lipu thot nang li phan nang kar ju jun ma te chingki sinang ili tum penang rong rup along ki du akar bi atum ke avur ke wang lo polote pine kemar ju tu la pusan theklong পতমবা পিনে অকরিং নু সিলা পসন আ আনচুচিরে এমলা পসন থেকলং পুলোতংবে কপিনে হানসে রং আলাংকি তুং পেনটা এ মে পপুলেশন তুং ক্রুক বা কমানিকে লাইলি তুমকা সনসে পনসন হর আক্লেং তুং ক্রুক লা পসন দা পিনচং পন্ডু তাংদেলা সপুঠাক নংলি কিমি সেনাং থেক পুতং নংলি পুদামজি মামাতেল হেনো পবাসি নংলি পুদামজি
0: লাহাই কে সাইন্টিফিক আপ্রুভ আবেলাং
1: কলাং
0: লাহাই গে মাজোকটা রিসার্চ ক্লেম ক্লেলাং বন সেটামে হা ইফি ফুয়া দিন পেন এই তুমান নাকে থান ডোক জয়নেছি কমানে ফানকে চেকক দেডল কমানে ফানে চেককে দেডল কাছে কক তুমান বাংকে লাগে লাং তুম বাংকে মে পু চেথান দেডল কাছে কক কে তুমান গে হেন সেটামে নে আলাম থে সি পুজি পুকে লা বাংকে আবি দি কে উনে অং কে ক্লেম আকামল সাই জক জে পেন ক্লেম নাং ককল আথে মা রং অসর কে মারাত মারেন গালি আমে না ফান্তা এ দোয়াই দারু লং চে লং উনে লাসি মারাত মারেন আফান কে কোনা সি দোয়াই লং ইকপ আকোল এলি মুনিত তোমা সনসি মারাত মারেন ফার্মাসিস কেমিস কে ননামাত কে কার্বিয়াং লং এ দৌ এলাং ইং আর রেং সি থেকলং লাসো জয়নে সি মুনিত তুম আসাই কাবে অং সি কে ক্লেম মা পোসি নেলি মাথাল
1: কালাং তাংতে নাং লিহিন পেন লা বাংকে এ কে মে ও আফান কে কালি লা পুসি পুদাম জি মা
0: নীলি লাদা কে থাং তা কে পুজি আথাই আবে আথে মা মুনিত কে আসাই আবে অং পুলোতে জগজে পুলোতে কে মে জি ফান কে আজা তা ক্লেম পো সেতা মে দাক এসন আলাম দো মুনির আসন সি মু পেনেলি আপ্রাং সি লি তুমপু সন ফ সুপ্রিম কোর্ট লেকানিং জি আলং
1: কালাং কালাং
0: কিচো কি জুন আলং লাপেন কাং ইট কাং চির পেন লাপেন minerals and nutrients lapen vitamins la hai padure re der nang ji puneli kaning ji do
1: kalang
0: kalang la si nili puji minerals pulote vitamins pulote kiso ki un e phan ge da ke important pic
1: kalang kalang
0: la si da vitamin c ta dong nang ko la si vitamin c jodi ili tum marat marenga pihan pi don bom pulote la tum ta keso ing arweng ason ge doji la si লাহাই আকে থর হরমু তা হুদা ডাক পাচোপন বলতে মেসেন পসিনে লিমাথাপন
1: মেপি গালাম লনি টাংতে নন হুতকে আবুর তমে প্রাপিক পিক আবুর কে লাগিল পটে থিলত তেতি আসিলা তং সিকট পেন কপিনি

0: mi dun de ji la bu son abidi ta me do mani
1: tong se kot pen pulote treatment lo seta achara treatment ta doctor tumke men men ke pipit un e a blood test long nang ji la pen sample test long nang ji asondo o diagnose kori nang ji diagnose lai kori at a pc nili tumta treatment ke deng pon long seta me la pu anan ke ili tuma marat marenga pitum ke chongong un identity la sineli mo pen ki poson si ke sosia prang pen ili tum judi la tika ba vaccine pidun long pulote la bang si ke nang sot long
0: me pigalam lo ni tang te ni ili tum penang atum la rong ro patum ke kachini ni la bosan topi la si nang lihin pen than nam tha jong si ke solo mate avur pusili tum ke ki pudam dam si la so a ke so ke cholong lo polote ko pu son si ke pang thek po la nang lihin pen than pon ji ma ajat amareng amarat amareng punoi ba ili tum ka chopang reng ami than ponoi ameng ponoi avo apha ka biden chenglok la avo lo mate ke so lo pote men men ko son men se ka pang thek pola sa puthak ta minang li than pon ji ma
1: mane ili tum ta marat mareng api ben si ke theng se pot ili tum alang tum normal kai ke jun tu alang tum ka chiklem la alang tum vo tum pulote ang mi ta me ching phai po arni long ching to po char pluk po long le long char pluk po aninga rong po ihi kat po bon se ta me kisu ka pang cheng lo pulote la so avu votek vosu vokak po se ta me alang tum hala so normal activity ke avedet po
0: hala kai ke claim
1: kai ke claim son ke avedet po la hino ke cheng lo soni ang theke la hino kopi manang le ki pi nang chopi pe det po sok ta me chong thok re po an se ta me kai son khok he det po la lo an ke la marat marang apia ke the chainong bi phak po no la tum bang ke kopi lo nang li thek long ji kai ki ke alang tum la tum ta la son lo active oji hit ke kat ja ji la pen chainong puno ang mi ching lek ji ingreng ji hi dam ji jui ji ani ching to ji bi punoi chi phok ji hi ardom abang che koi dam ji har long long thank pi long bang che koi seta mi kiso ke cheng ang theke la pueno la tum ilong do thing po khaya son claim credit po la pen ke mo pen ne pu son son niang theke nang chopi pe lo jata la heno ke cheng lo nang lia jale ni ni lo ni thom lo ti bai do jo anang chu pipe puili la son a complain si ka long
0: ke che than do
1: la he no ke cheng lo ke chu che lo mane la tum
0: ke solo
1: ke solo a po long sta me a o long ke so pi sta me lang tum phan mane ki lo
0: kala me pik lo ni nang li ke than pon the ke pot asi ili tum ching ki che than alam pen e pang thek thek po pole ili tum kroi ponona আচ্ছা আকো দুন থুই লিতুম চেথান নাম তুসিনা লাবাং সলাম কে লিতুম চেথান থে পলতে চক চে দা জি নাং না আসন সিদো লাসিলা সলাম ইলিতুম কা চেথান নাম না ইয়ে বাং কে এ ইলিতুম পেনাং আতুম কে লাদা কাচিনি নে সিগে অং ইলিতুম কারবিয়াং লং লং লাং দাম এত পলতাং তে লাসি ইলিতুম মারাত মারেং কাচুপাং রেং পেন আকিরাপ কে লং মাতে আকাহে নো লাসপু থাক পেনাং আতুম কাচিনি নে দো লাসিল সো আপু থাক তামে নাংলি ক্লার ডাক পেন এ রাতা ফান থান পন জিমানি
1: নাংলি নাংকার জু মেসেন আলাম ল কপিয়া কেরাপ সি কে লং মা পুয়া বাংলাইলি তুম জি থান পাপ্রাং না কেরাপ কে লাপু হে ন মারাত মারাই গা পিয়া ওয়ে পুলোতে ইলি কারবিয়া জুতাং তা ইলি তুম প্লেং প্লে দেট পো
0: আ হক ওয়ে গলাম
1: আ থেমাই তুম কারবিয়া জুতাং লং কে ইলি তুম কে মারাত মারাই গা পি কে কে নাং সট লং হং আ পি পেন চেং লক রুম আ পি বি
0: Wo
1: punoi wo kak punoi lasi lahenoi li tuma jutang na pachok don klema tumlo pusi li tum matha nang po la pen sonia la ma kerap ke la puheno ili tum kar bia tum ke haku pen ta ka chubir ti pulote ili tum ke haku ko ke bang po system ge ave bon seta me ituma khi ka chubir ti ason se thek long lo
0: kala
1: long hong pusita me ili tum ningkane sek pen pang reng po mo somar school office pinang ji pusita me বা কপিনে আসন আসন ইলিতুম হেম আলং ইলিতুম আসন গাছুরি জি পুয়া আলং বসে আমি এরাপ দুন লাপেন সন্থম আলাম

আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপেছে ঠ্যাংবার সাইডো লাবাং সুয়াং বং মাই মিটিং প্যাংরি পাং দন মাহাংকে থেক কিথি কে জাং কে জ্বর কে নাম কুলারা কি মিকাংপু হেম কি মিকাংপু চুজুন চমাংকান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি লাপেন আনপারটা কাপ্রেক আসন আসন আলাম পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী ডিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জংসি চিংকি ইকচি পুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

কার্বিয়ে খেয়েলং হানসুকে প্লাং আপরম দু আঠিমা হানসুকি মুনিটাতুম কিচু অফ হান্ডেডলি কে এন কালি মাটি কাটিকি কালি কার্বিয়াতুমকি সাংলাং সাংলিতা এন্ডেড লাসি কার্বিয়াতুমকি হানসু অফ হানকে আমানাদর পিপিক লাসি ব্যাং কেঠে কিরিয়াতুমকি হানসুকে প্লাং আপরম আলুন পেন লাপুসনসি কিলুনমা বাসা পি রং বিপি কিলুন আলুন আর জু ইকলং টাংল আদুন্থু হিমারি রং ফার কিলুন আসু ছেপারি ইদুন আংডেং আলুন আর জু ইক সেনাং

0: along pache ton dun si mi thang pran ka chi pi bor e pen ka che pa jok aputha founder teron pen lamjir ke than arju iksina labang so lamjir ke tok abang laki basa pi bp
1: suicide prevention mate methang pran ka chipi bor e pen ka chipa jog nang ji apthak si pathi hek pen than bachini pon ikpo munira kayalong anutina matke chingbar kri lapuson thekdam long le son si kidu ke plang ke thek ke re ke me ke lang no lapen sumindara long son suri asai arnam ka son se pi do anta ili pachin bardam un e ili ke munit chot la se pyurthe along nangka hache mate kewang ke malam so weda phan chot lapuson bang sar sar kaplam the arjudun long labang so malam so nangka hache dun long lata arnam si ekipi la se arnam ekipi aje the dutik ke sumindara long ke do papleng pang them lim je aphan kai ke ta methang che matha e nang ji ili methang pen anot ka prek majok ta labang so sai dengun e বন্তা নিংদুক মেমিয়ালাম পেনাং আনাকর্তে ইংজিরাতুম কুপি কসন পেনলনে মেথাং কিসুং কে বয়ালাম কাচেথান হাইহে কাফেরে কাথেরা কেদ আজয় নেলনে মাতাংতে কামাথা কে পাপ্লেং উন এ সনসুরিয়া কিসুং আলাম আনুত কাপ্রেক আফান চেথান থে পিন পাচিনি নে পিন পেন কাপ্রেক আওয়ার সাই আবিলু পু আমেথাং আফান চেমাথা দাম কক লাপুসন পেনলনে পাদুকে আমেথাং আপ্রাণ চে এন্ডেট মতে সুসাইড লাপুসন ইলি পেনাং আন আহাম ফাং আলং আর্জুদুন লং লাপেন থেকদুন লং লাসিনন লাপুসন সাইলাং নো পেন কাচেরি নং জি লাপেন কাচিনি নং জি আলাম লে ইলি চেথান পন লনং কুপুসন সি ইলি পেন আনুত কাপ্রেক আফান তা কাপা ফোফে দে জি মা লাতামে ইলিতুম আনুতিনারি দেং আলং সি দো লাপেন মেথাং কে ফোফে দে জি আফান তামে এ মেথাং জংজুং বেন সি মাথা চেপার সিগনাং পো মেথাং কুপসন সি কে ফো মা লাপেন কাচেরি নাং জি মা লালে চেথান পাং চেং লনাং একা আলং আহুত পেন কে কিসুং পিক কাচে তং লাপসন তা দো সন সি কাচারলিয়া না থু কে পাসি হে মি সিয়াং বং কিসুং নিং চে দক চে হাং আং বং কুপি নে কাচে তন তে কাসিক সাক তাংকা মাহা কে পাদর উন এ ইনুডভেট কে দোলং সন সি পেনাং আনা কিসুং চে তং নাং কাচারলি আলং আ কিসুং কসন সি আজাহা কা কর টিং জিরাতুম কাচে তং মা লালে চেথান পাং চেং লনাং কাচারলি আহুত কমানিয়াতুম কে আংরূপ উন্ডেরা ফি আচাকাঞ্চলো পু নিং কাচে থেয়াজক নিং কাচে পারং বন্তা লাবাংস আচাক আদাক আংবং আলং কমাতনে নিং কাচেপা হওয়াজক পেন পাতিকুক দেট লাপসন তা থেকদুন লং লাসন কে ফো আজক হালা কাচারলি কাচেপা দুক পিক আবাং ফু মাতাংতে আবাং ফি আতুম নিং কে অয় দামাদাং কে থে পার পিক আজক কেমাথা উন এ জয়নে আহুত পেন কে ক্লেম নাং নিয়াসন আন্তা ক্লেম দেট মতে আপ্রাণ কাচিপি লাপুসন তা দো বন্তা লাসো আংবং মুন্থি বার্ষিক পামে জি আফান এমেথাং চেবর ই নং জি আথেকে লাপুসন সাইলাং নো পেন মতে বাং একেলাং দুন উন এ আংবং তা কিমে জি আতোয়ার আবার সাইসি কে অংলাং পু আলামথে কাইকে তা নিং জিবি বেড়ানাং পো পুথত নিং কাচেদ কাচেহাং আলং কপুসন সি কিসুং কে ফো কাচে টং মা লাসিতামে চেথান লনাং নিং কাচে দক চেহাং আং বং আলং পুসিতামে কাচে তন তে আজক লাপেন লাম কাচে দন দে আলং তা আকিসুং নাং দো ই থেক কমানে আতুম কে নিং কাচে দক কাচেহাং আং বং আং ডেং কে কাপ নাং নে পুসিতামে কাপ দেট পো আন কে লাসো ফি আং থেক নাং দো কক পো লাপসনা পর হুদ জেসেমেট কে সোয়ার লো তুমসি কিসুং কে ফো নাং আফাই কে অং বাংহিনী আং বং লাম কাচে তন্তে লাপেন আনুত কাপ্রেক আফান কে থান আহে কাচে ফেরে ফন আজক বিদি চেপা জো দেট সে আপ্রাণ চিপি দেট লাপুতা দো বন্তা লাপুসন মাথা থেরা কেমেসেন নং জি আফান পুরা কুমার আভানসি নিং কাচে থে নাই আমুনিত আফান আং তন কিসুং আলাম আন্তা কাপাচিনি জি আফান বর ইনাং পো লাপুসনা পর আহুত হালা কার্জু আতুম বুস্তামে থের থে হাফ হে ইংটনতে ইংথি থে পাফেরে রে পিন পেন কিসুং লো পু চিনি সি রাব দু নং পো পুসি মাথা দু নং জি আনলতে অতলাং নো আসাই পেন কাচিং রাই জি আওয়ার সাই কিসুং কে ফো আতুম তা কে জক জি আকে রাব লং পো লাসে কোমাত নিয়াং জির লে লাপুসন কে ফো হুত পুসি তামে উন আন কে নাংলি পেন আনুত কাপ্রেক আং বং কাপাচিনি জি আফান মাথা নাং পো কাফেরি কাথেরাক আবে পিন পেন আওয়ার সাই কে মে কেলং জি আফান সি ক্লেম নাং পো পুথত আর্টা কে অং আতুম কুপুসন সি কিসুং কে ফো মা লাসিতামে

0: চিনি চিনাং আর্টা কে অং আতুম মাতে পি পো আর্টা আহুত কিছু আসন আকে অং কাছে টং কমাদনে আতুম কে আসমার মার কাছে প্লাং কে চক চে আজক প্রেং আরবো কে অং কামাথা কিসুং মাতাংতে তাংকা মহাকাপাদার উন এ লাপেন হেম ইসিয়াং বং কাছে তন্তে কামাথা কিসুং কামাথানাং জি আনপেন আবাদ মাথা জেট লাপসন আজক আফি কে আমেথাং আমাত আকিসুং কে ফোনাং মাতে চেপাসুং চেনাম দেট লাপসন তা ইলি থেক দুনলং বন্তা লাহাই হুই সনসুরি আকিসুং লে চেতং পুসিতামে কাইকে তা নিং চেমা থানাং জি পিয়র্থে আলং কিসুং কে দো আং বং তা কে জক জে আওয়ার সাই লাপেন আবিদি দোলাং পু নিং গাছে থে চিবি নাং জি লাংসি সনফারু কাচারবুং পেন্তা কে জক জি আতওয়ার চেলং পু পুথ চেথানাম থুল নাং বাং কিসুং আহুত কুপুসন সি লিতুম কে ক্লেম নাং জি লাপেন কামাথা নাং জি মুনে রাতুম কামাথা কিসুং জংসি আবাদ কে দো লু পুলোতে কে দো কেথা কেচু কিজুন আং বং তা কাছে প্রেক আং থেক দো দো লাপুসন জংসি ইলি থেক লং লাপেন বাং কিসুং চিনি লর লো পুলোতে কিপুদুন তত কেপা থেরাক দুন লাম আবাদ কে থানুন তাপ কাপা ফেরে দুন লাহাই হুই আলার কে কেমেসেন আবেদি ইলি কাপা চিনি দুন যাকে অংলের আবদুন থেক থে পুসিতামে কেথান কাপা চিনি দুন আন্তা কিসুং কে ফোয়াতুম নিং ইং সাম্পো কেরাব নাঙ্গাচো হাঙাহুত উন আন কে কেরাব দুন জিয়া ফানসি বর ই দুনাংপো কিসুং আলাম নাঙ্গাচে থানাহুত কার্জু দুন উন আজাকং চিপি নাং জি আংকো জংসি নাংলি কার্জু জি লাপেন কেরাব দুন জি কাচেসিক লে আওয়ে পুসিতামে লামথে ইসি তা পুপেরা চেতেরেক দুন জয় লাপুসিতামে হেনোনে আথে লামথে ইসি কিপু দুনাজক কিসুং আতুমা ফান আনিং আলাম চিনি দুন পেটপে কুপিনে কেথান দুন চক চেডেড্রা মুয়াফি আকয় এলে রক লাপসন তা ফোনাং কক তাহাই লাপেন কিসুং কিফো আতুম পুসিতামে ক্লেম নাং নেয়া সন চমা থা দেট লো পুলোতে আদায় কে এরো দেটপো সনসি পেনাং আন আর মু আফাই আনিং কানবাং তা দো কাপড়ে কাপড়ে কিসুং কাছে টং আজক সনসি আলকোহল লাপেন ড্রাগস আজয়নে মেজর লস গ্রিফ অর ট্রমা বুলিং সোশ্যাল আইসোলেশন অর লনলিনেস একাডেমিক অর ওয়ার্ক রিলেটেড প্রেসার ক্রনিক পেন অর সিরিয়াস ইলনেস ডিপ্রেশন লাপেন মেন্টাল হেলথ ডিফিকাল্টিস সনসি কাপড়ে কাপড়ে কিসুং কাছে টং আজক পেনাং আর মুকে ফোলো লাহাই হুই কেফো ফেডাত জি আফান পুলোতে কাইকে নিং আকলং পেন নিং আরং ক্লাং কাংনে কাংনি কে দো কে থাক লাতা ইসি কে মেসেন আওয়ার সাই আসনসি ইলি থাক দামলং লাসি লাপুসন কিসুং পেন কেচেরি নাং জি আফান কেফো ফেডাত নাং জি আফান পুলোতে হামফাং আলং কাইকে তা থেকসে রেসেট আতুম জালেন পেন চেরক টক আমাই কেপাদো জি আফান মাথা পার্সিক নাংপো লাপেন রাত আতুম পুসিতামে কাচেতু দুন জিয়া ফান কাইকে তা চিসিক নাংপো আনলতে কিসুং পেন কেজক আবার সাই লংপো লাপুসন কে মেসেন জিয়া ফান পুরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুসাইড প্রিভেনশন মাতে IASP লাপেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মাতে WHO আতুম চেলাং পেট সে সুরহিনী রাকে থমানিং কান চিটি নিফাই ক্যাপ আর্নি পেন ননপু আন পুস্তামে ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে কাতালন পেডোলো লাসনসি আনিকানওয়াং তা সুমিন্দারাংকাং পি পুসিতামে কাতালন মাতে কেচেরক্তক আমাই কাইকে তা পাদোলো আথে পি আলাম হামফাং আলং কানিং জে লাপেন কামাথা কাছেলার কেনাংসত লাপেন কানিং জে আপর কিপি কার্জুদুন লাপেন কেমেসেন নিং চে থেকলং আবাং ফু মাদাংতে আবাং ফি পেন কাইকি কাচিং কি কাছে থান হেনলো কেমেনাই আওয়ার সাইলো লাপুসনসি ইলি থেকদামলং লাসি পিনি নেলি পাথি হেক পেন মেথাং কাচেপাসুং পেন কে জক নাং জি আফান আলাম জির কে থান কে ইংটনিক কগলো কারডম
1: লাপন অপর্ণাং লিতুম আকাশবাণী দীপু স্টেশন জয়মে আলং পেন পাচে টাক চেং ওয়ার্ল্ড সুসাইড প্রিভেনশন ডে আলং পাচে টন দুনসি মেথাং আপ্রান কাছে পিবর ই পেন কাছে পাচক অপুথা ফান্ডার টেরন পেন লামজির কেথান আর জু ইকলং টাংলো লাকি আকাশবাণী দীপু আদুন্থু ইংডেং ক্রেনের ক্যাব কিষাণ বাণী আজাইমেক আর জু ইক সিনেমা

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফএম বেনালং পেন মেগাহার্টজ ফারো ইসির টবর সিরকেপ লাপেনং লিটুম নিউজ অন এরা এপসালং পেন্টা আকাশবাণী দীপু স্টেশন জাইমেক আর জুইকলং জি আদুন্থু কার্বি দেটলং রিচিং হনালু না জাইমেক আং ডেঙালং আপ্রাংসি চন্দ্রকান্তা তেরা আংকিলু নালুন আর জুইক সিনং আলু নালাম থি রিপাজাব পাজাব

লাপনা পর্ণাং লিতুম চন্দ্রকান্তা তে রাং কিলু নালুন আর্জু ইকলং টাংলো আডুন ঠুটা চন্দ্রকান্তা তে রাং লাপেন আরিয়া সাংহ কিলু নালুন আর্জু ইক সিনাং আলু নালাম থে থর্ণন কাছে সং আং দি

লপন অপর্ণাং লিতুম জুবিনগর কিলুনালুন আরজুইক লং টাংলো আদুন্থু মানাডি কিলুনালুন আরজুইক সিনে আলুনালাম থি দিনর পোহর।

0: lapona pornang litum asamis lamarjan kalia luna jaimik angdengalong ason sonalun arjuik long tanglo laki akashwani diphu adunthu ok prana jaimik angdengalong doctor jekulin teron pi lapen hutbang prodip rong pharangbong chihuchiput arjuik sineng
1: আপ্রাংসি ওক প্রাণা যায় মেক কার যুদু অনাতমা ফান্তা কার ডম পাজির লাপেন পিনি এ মেক সনসুরিয়া কেসু পাংরুম পেট মাতে গ্লোকোমা কেসু লাবং সালামাবু থাক চিংকি চিং বাইজি ফান্সি মেডিকেল হেলথ অফিসার ডক্টর জেকুলিন তরন বিয়ে ফান্সি নীলতুম চোফা লো তাতে আপ্রাংসি নালি ফান সুরি সুরি নিঙ্গাং সামা কারম না পাজির ল
2: চরল পিনি নীলি ফান গ্লোকোমা পাকিছো আপুথাক ইথি থিনি লামগে থান আফান আপর নীলিকে পিয়াপদ চরল লাপেন কাদো কাবে রেডিও কার্যুয়ারা আফান নীলি হিন পেন কার্ডম পাজির ইল
1: তাতে ইদম কাচিং কি কাছে থানলাম দিন আংতন পেন পাজির মিস না লা গ্লোকোমা কুপুসনা কিছু লাপেন গে কুপুসন চিকে লং লাপেন কাছি পামি উন্মা উন এমা লাকাদো কাবে আলাম থে আংতন পেন থানি থাতে
2: নীলি উন আনপেন গে কেপাজির মিজে ফান বড়ে এগব কার বি পেন মেডিকেল আলাম থে আলাম লার কাদুরে পেন আজক কেথান পিনাং আন আকি সুং দু তেবন সেটা নীলি উন আন পেন কে বড়ে পম্প গ্লুকমা পোকে ইসি মেডিকেল আলাম থে লাপেন লাকে ইসন আকিসো আমেন লাবাংসো আকিসো আংথেকে ইমেক আলংসি আংথেক কেটলাং

0: তো এমেক কসনো লং লো
1: এমেক মানে আহরমু বাংকে লাসনি ঘ গ্লুকোমা কে আজাত জাত সনি সন্থম আকিসু পাংরুম পেট পেন আমেক আর থু অপটিক নার্ভ পুয়াফান পাহিনু ডাকপ লাপেন হালা গ্লুকোমা কে লং আবাং ফু আবাং চেচার চেদের প মাতে কাছে চার আজাক কং আবেদের প লাদাখ মানে নিলি পাজিরমি পঞ্জি পুকে লাপুল লাদাখ থান পনমে মাতে কাপাচিনি কেনাং সট মুনিত আমেক কে ইসি ফুটবল আপুম আসন বংলং দির ইলিটুম কেথেক লং আসন তিনটা ইসি আহার চি আসন মান প লাইট মাতে আতুর ইমেক আলু লুট প রেটিনা আলং মাতে ইমেক আপর্দা আপুপু হালা ডাক আলং আর জান চেমান দাম্প লাবাংস আর জান আবাং পুথত আর থোপেন অপটিক নার্ভ পেন ইলিটুম ফুটার লক ব্রেন আলং ট্রান্সমিট পনপো সিগনেল পিপনিক পো ব্রেন বা ইলিকুয়াটার লক লাবাংস আর জান ডেংসি পুথত ইসি আ মেসেজ মাতে হুকুম পিপন প আনসি ইলিটুম চেচার জি মাতে থেকলং জি নন গ্লোকোমা আকে সুকে অপটিক নার্ভ কাহে নো ডাক আজয় নে ফুটার লগালং আর জান আ সিগনেল বাং লিথেকথে ডাক পো হালাকে লিথেকথে পড়ছি কাছে চার ই এলো এংকে হালা সোয়াটেংসি আ সিগনেল লি লিপিন বুলোতে লাগে চেচার চিপিন পো এমপেন আকো আ সিগনেল লি পারিম পারাম বুলোতে চেচার ফ্রি চেচার রিম চেচার হয় হালা সন আং থেকে খ্লাং আকো লাসোয়া গ্লোকোমা কিছু বিনং বাঙ্গে কপিমা বাং লাবাং নিলে আর পথর পাজির মিঠুই মুনি তা তুম যে থান হুর হুরদো হাই ব্লাড প্রেসার লো ব্লাড প্রেসার পাল লাসন থাক থাকছি ইমেক আপুম মাতে আইবল তা ইসিয়া প্রেসার দো লাবাংসো আ প্রেসার আফান আর এঙ্কে লক পেন ইন্ট্রা ওকুলার প্রেসার পুসিপু লা গ্লোকোমা কিছু পেন কে লাসো ইমেক আ প্রেসার মাতে ইন্ট্রা ওকুলার আ প্রেসার বাং বাদ খ্রাক তিতি মাতে অং ও তিতি এঙ্কে লাসি আনিংকান নিংকান আজাক কেডিং ইন্ট্রা ওকুলার প্রেসার বাং হাই ওপুলোতে আর থু আবাং লা অপটিক নার্ভ আবাং লাফান পাজু পাজু পেন পাহে নোপ কিচুটকে লাসো আর থো বাং থিলত পো হা কিচুট লো লাবাং লাসি লাসো অপটিক নার্ভ কাহে নোলো পোলোতে কাছে চার চে কেথেক লং লি তা আংথেক ক্লাং পো আফার আফার আংডেং আংথেক ক্লাং পো চেচার রিম চেচার হয় পেন হা কিচুট চেচার চে পিন আন মানডেট পো লাদাক লাদাক আকো থান থুমে কে ফেরে মেমি আলাম বাংকে লাপুহেনলো গ্লোকোমা আকি সুকে মিউন ই ইফং কাছে চার চেলো পোলোতে লাকে পাচি রুইথুন এলো আকাই ইসি আফানসি চেচার চেলো আথে পিকে মানে মহালাসো আকিসো বাং কে বাদ পিকলো পোলোতে হা কি আদুকে আর এঙ্কে লকপেন পুপ কমপ্লিট লস অফ ভিশন চেচার চে পিনান
0: প্রেসার লো তামে হাই তামে লাদা কপিলো কে চেরাব দুন
1: কালি ইবাং আ প্রেসার পেন গে থাং গে চারা বাবে সেটালা ইমেক আলা আপু মাবাং হে আই বল বাং হালা প্রেসার হাই ওপ ইং টাং কং দিতি ফুটবল আসন লো ফুটবল লে জং সি পাম পি ওলো পলোতে ইসি টুরনো ডাক্তা আকে নি দো মতে হালা বাং তা ইমেক বাং তা প্রেসার বাং হাই ওপ
0: হালা আমি থাং আপু নে চাক বাং
1: চক সি দেট পো ইং টাং কং পো হালা সো আ প্রেসার বাং সি কনস্ট্যান্ট অপটিক নার পাফান ইসি আ কম্প্রেশন মানে আ প্রেসার পিপ পাজো পাজো পেন লাসো অপটিক নার্ভ বাং থিলত পো
0: আনতে আরতা আলাম দোমা
1: আরতা আলাম কি আবিন কনজেনিটাল গ্লোকোমা পুতা দোহে লাগে আমহাঙ্গে থেক পেন আমাসি আনুপেন আনুতম বাঙ্গে গ্লোকোমা লং সিতা এনে বাঙ্গে ইসি ফ্যামিলি হিস্ট্রি দোনাই লাপেনকে আরতা কে অং নিংকান ফ্লিক কে পেন কে বাদ আতুম আনা বাংকে গ্লুকোমা কে লং ইসি আর রিক্স থেতান দু
0: আন্তলা বংশু লং লিয়া ফ্রাং কুপিনে আং থেক সোনাং লাঙি মা
1: আং থেক কে লাপলো কে চেং চেং কে থাং আং থেক তা ক্লাংক্লে দে তা থেক লাসো আপরসি গ্লুকোমা কে লং আবাং ফুয়াতুম কেসু কে লং চিচিনি বাংবি আফিঠু কে দের জট মোলা অপটিক নার্ভ কাহে নো আং থেক কেলং আনসি চিচিনি পিনতিতি

0: ইলি তোমাকে ইমেক বিহেক মতে ইলি মেক আলা মেক আইবলটা বিহেক হাক আমার ওভারঅল আলা সো এনাটমি লাহায়া পড়া জয়নি নে পিনে বাঙে চিনে দালো হে সেটা মানে ইলি তুমলা নর্থ ইস্ট আংকাং নংকে পিনাং আন বাং আকা ফ্রেক আদিম পেনলে লাদাখ বাং কিলং আফাই তো ও পুসি নিলি চিনি
1: তাতে ইলি তুম বাং আদিম পেন পাংবার দাম পুলোতাং তে ইলি তুম কার্বি জং জং তুম এমে কাফান কুপুয়ান সে কাচিলাঙ হিন মতে এমে কাফান কুপুয়ান কাচিলানা নাং লিকে থাকলং
0: নিলি পুদাম জি আবে পিন পটেং লে পুদাটা চক
1: ও

0: কে রং রূপা জুকে আফাই কমলাং গাছি তেবন সেটা হালা ডাক ডক্টর লং চেপাকলাং দাম পেন কে চেংসিয়া ট্রিটমেন্ট আলাং লিটুম পেন এন পেন আলাং লিটুম বাং আকু পুথত পিন খাট পোমাতে নাং লিটুম নিলিটুম ডাকি উন এলো পথ নাং লিটুম আকে হেলো হায়ার সেন্টার লাগেলে রং পেন লাডাক দিফুয়ান পুষিতামে হা ডাকলে নাং লিটুম দাম ময় নাং লিটুম চেপাকলাং দাম ময় পোলাসন কাপিন খাট দুটা থেক হে হাল হাই কাপিন খাট বাং আর ডি পিরা ওয়াং ফিট নাংজি পুজাত লহে মানে লারি দেও কার্য রাত ফান কাছু নিং রি পু বাংকে আথে আনুর পেন আনুর বাং মাথা পো লাদাকটা দোয়াই চি চটং বমকে মি পুবো নিথম বাক চি দেন সিনা ইরুই বাক চি দেন সিনা লালে মি মি তে মোটা মাং পুহেদি হালা সুকা মাথা আফাই দুপি লাসি নিলি বাংকে কাছু নিং রি ই পু বাংকে ইমে কা বাংকে ইলি তুম লা আন পাংখ্রি বি নাং নি লাসি আজাত পেন নহে মো পেন নিলি পু সন আফুং পং গেছো আমেক লিসো আমেকাং পং গেছো আমি কাতে বের কেডো কাছে চার চে আজাদ পেন পুসে আমি কে চেং সি কে কাতে বক হেড আ হসপিটাল লং চেপাক লং দাম পেন হালা ডাক পেন বাং আলাং লিটুম নাং কি পিন খাট আসন হাল আলাং লিটুম তা পিনাং আনগে লাং থেক মাতি পিন খাট প অলা ডাক এ নি লিটুম উন প অলা আনচি চর থা বাল আন আ কে নে আসি চে লাং থা আকো থানথুলি প নি লিটুম কি উন এ প নাং লিটুম দি ফুয়ান চে পন নই বা কে হেলো নানি নিঙ্গে হাঙা ডিম চেপন থুই টুম পোলতে চেপন ওই পোলতে হালা কাপিন খাটা টেং পেন আর ডি পি পেন হেদি কেচে পাকলাং দা ফ্রাং জি আফানসি নীলি বাংকে লারি দেও কার্য আর আফান নীলি মানে চুনিং রিজি
1: আর দুসি আলাম জি রিপ্রিয়া আফ্রাং এসব ঠিহে গেলাম না জুলাং লাবাং সু আকেসু মতে গ্লুকোমা ডেট দিল লাই এম এক আনা কিছু তে বখেত পয়তুম কারবি আংলং আরং বং বাংকে লাদাক ইন্ডি ফোরং সুপেলো ডাটন মেডিকেল কলেজ দিল এম এক কিছু আকু থাক কাছে লাং জিয়া ফান এ কি মিশন অফ আর সাই চকলিম লুপু নালি থেকলক নমা
0: আহক আলাম থানাং কক লাদাক বাংকে মেডিকেল কলেজ আলং বাংকে কলেজটা মিরাক লাং আপট নিপিনে লাদাক বাংকে চকলিম যেটো একদম চক লিম আং টন পেন নীলিটুম কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন পুদো লাস্ট কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন বাংকে আং টন পেন মানে আমেক সিকেলাং পো মানে লাদাক ইলিটুম আমেক আপার্টস দো কর্নিয়া পুদো কনজাংটাইভা পুদো রেটিনা পুদো আরলো ভিট্রিয়াস পুদো দোলো হ্যাঁ হা লাস আং টন ইসি ইসি ইসি ইসি লাসন এক্সামিন কে কুড়ি আফান বাংসে কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশন পোলো হ্যাঁ হালা বাংসু আবার সাই বাংকে নীলি কেমাথা তেং বাংকে নন ইলিটুম মেডিকেল কলেজ লং বাংকে ডিফু মেডিকেল কলেজ লং বাংকে নন আমাতকে কাদুরে দোলা আথে মিরাক লাং মাতি মিরাক লাং লাসি সরকার পেন্তা কেনে পান বম পবন
1: মেপিক আলাম জিলো রেডিও কার্যো তুমটা চিনি পো পিজো পেন তুম মিশন পেন সি কে লাঙা বারসাইটা ডাক লং পো ডক্টর নাংলি কে সোনসুরিয়া সাই সি ক্লাম বেয়ার লা পেন কে রাতা তুম কাইটা নাংলি ফানাঙ্গে হং ডিঙা সোন সিকে দো বস্তমে লাপান আপর কা দুরে পেন সাই কে ক্লাম সাই সি বিকক পেন পুথত ডাক আনকে বাং লা পেন কে রাতা ফান এটি থি নিবেস দমে লা গ্লুকোমা কে সু কুপি লমা কোসন সি সি কে চে লাং পো মা সে কাছে লাংটি মি উন মা মি উন এমা পুলা কা দো কা বে আলাম জির পাজির ইন পেনকে থান থেক পার্সন পাঞ্চুর পার পিগলো স্তমে আ পোর্সিং হং হেদ লা পথে কা পারফরম্যান্স স্তমে নাংলি পেনলি কাচিং কি লা গ্লুকোমা কেসো আপুঠাক কাচিতান কাচি মম কে পিনিলা পলিং তনা কার্টন
0: কার্টন
2: লাপন অপর নাংলি তুম অক প্রাণাজামেক আং ডেং আলং গ্লুকোমা কিছু অপুথাক ডক্টর জেকুলিন দেরন পি লাপেন হুটব্যাং প্রদীপ রং ফারাং বং চিহুচিপুত আর্যুক লং টাংলো লাকি আকাশবাণী দিফু কেনাং সট কাপাচিনি আলাম জের আর্যুক থা ইফু কিছু পুচিচিনি লতি পেডের ডিপিন পেন ডক্টর আলং চেপাকলাং দাম সেরাক নাংজি আথেমা লাবাংসু ফু কিছু কি মেলেরিয়া কিছু মানডেটা ঠেক ডক্টর আতুম গে থানা তেং পেন ভিয়াসাতলাং ক্লেম নাংজি আজু মেকে জাং হুট চিটিমালান চিহিং নাংজি হেম কম হেম রায়লং বাববি পাংরামলং লিডেট নাংজি জংসে আকাংরাম দু পুলুতি পাংথাই পেমি নাংজি লাংবুং লাং প্লেট আন্তা পাবিডেট নাংজি জংসি দু পুলুতি লাসু ডিমালং ব্লিচিং পাউডার মাটি ব্লিচিং আদুক রিক কালিতে তৈনংজি কিথু কাংছে হরমু আন্তা হেমকম হেমরায়লং ওয়ার্থাপ থেদেদরা এলং আদিম হিলি খুটপেন হাডাকসি ওয়ার্ডাম চটনংজি

লপন অপর্ণাং নিতুম উইলসন ফিলিপস কিলুন আলুন আর্য ইকলং টাংলু আদুন্থু হানা মন্টানা কিলুন আলুন আর্য ইকসিনাং আলুন আলাম থি বিন হিয়ার অল এলং

লাপন অপর্ণাং লিতুম হানা মন্টানা কিলুনালুন আর্য ইকলং টাংলো আদুন্থু কেনাং সৎকাপা ছিনিয়ালাম জের আর্য ইকথা নাং লিতুম জংসি কাছুনিং রিয়ালুন জের আর্য ইংতুং পুলুতি আলম বিলমা জামেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকনন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ আলংকে টক নাংজি কে লাপু হেনলো জাইমেক আমেন আলম বিলম কমাৎসি কিলুনমা লুনসি পি লুনসি পুয়ামেন আলুন আলাম থে আসাপসু টক নাংজি কার্যুকাংটুং আতুম কিদু অডিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুং আতুম আমেন আলম বিলমা জাইমেক কি ইরুয়ালং বাটা হিনিসি রত পার্জুচত লাকে ভমকুরুয়ারনি আদাব পরফাই নেরকেপ রামিনী থমকেপ আপর লাপেন আজু পরফাই সিরকেপ রামিনী থমকেপ আপর কেনাং সৎ কাপাছিনিয়ালাম চিরকে লাপন ইকচটলো

আদুন্থু উইলসন ফিলিপস কিলুনালুন আর্জুইক সেনাং আলুনালাম থি গো ইয়র ওন ওয়ে।

0: kachipang thir nang ji po lam nang lipulo tang te ile tu penang a kuru sar to phan la bu son ta thek dun long kachipang thir ke kachipang thir lo te ma sita me langching lu le po tulu hia langchar si pi prove fry po chok lo langching lo teng lo la bu son ta penang tum ke claim la pen claim bom tum ta do thai tang ta la so pu thak ko an chok chok chin nang li than ji ma phu
1: la ta che thanam nang la ta ile tum non ta pe ne hormu ta do he di
0: kala
1: Like originary, like a duplicate, like egg number, like a dunumber. Come son, do do. A cigar clean egg number, dunumber to cock for a cat. Originary put an ang chichago nampo. Nangar nam fancy long nang yee, put an te, nang green and cane, claim clipping in some young hay, part and check young hay to monte, young airway theta. Louis Lossorse do tips are namaments in teeny antique the longly. Pulotang de la cang some which jack select to know like a dunumber to cock for him. La bank a hock pet, Bobani, yom take tail of
0: the bank. কে ক্রয় আর নাম ফাঙ্গে ক্রয় হকপেত কালি
1: কালি দের মথে রাদা লং আছে পাকলা আর নি তুমতা ইয়ল পছন্দ কার কলি আর অন পা ফানান বেলা লকে সেটা হকপেত আর নাম ফান লং নাই বাঙ্গে কালি দের ল পার বিপ চক বাঙ্গলি দের হাই গে বাই কামে ক্লেম পিসো গ মেনে হুরলে হলা আলু সো লং নাই পপ রিদ দাম প মে গ্যাং নাম রে ইয়া দে হা নি ইয়াং সামতে আমো ই সু নাও জে পাকলাং পদ কালি লে সোনা ইয়া দুক
0: কলা মে পিগ ল ফুনাং লি লা কে পাকলার দাগ পলাসি লাবাং সপ উঠা কাবাংকে ননে প্রাংকে বাংজি গুরু সারা নিংকে হ্যাঙাতুম মাতে আর নামানি ফান কাছে পামিয়া নিংকে হ্যাঙাতুম এলি তুমা চিংকিয়ে পুথাক আর জু প্যান্সি চিনি পোলে তুম ক্রয় পল না তাংতে ফু আকো পুথত বাংথু নাং সে কার্লি পলতে ইনুদা গুরু সারা লংকে পেনাঙা তুমকে কাছে রাব দুনা তুম বর আবরওয়াহ পুদি তাংতে লা আবরওয়াহ তুম বাংকে লা গুরু সারা তুম লং কপু সন সন সি কাছে রাব দুনাং পপু ইংথির জির ইংথির এট পেন লাপ সব থাক লাম তানালি থানজিম
1: আবরবা আবরবা তুম দলা সতেং লোকান থিরু নাংপো সিতামে আদাব লাং সিং লুচ লাতুম মাংকে কি পুপারা লাম গলি ইহু জুনো লাম নাং সা পিসু লং বেদুন লং লেদ পয়া দান মাং গলি হে আমেন হলা সি অজিকে
0: কালা
1: সিতাক চেপাং থিরু নাং বাঙ্গা আদাব লাং সিং লু নাংপো থেকা সন্তে চুচি জুন জিয়া প্রাং সার ক্লিন নাংপো সে কি থে তুমকে পছি নাড়ো সুনি সিগার ক্লিন নাই পতে আদাব সাগে জুন পো বাং জুন লং কি জুন বাং জুন পামে নাং পো তাহান আন বাং কালি লো লাগে কে লা বরমা পুকে ক্লেম নাই ব্যাং কে হালা কুরু সার কোসন মাকে তয় আসো তেং সি ক্লেম নুন পো মানে আং থু না বিয়ে ফা ম আফি আং থু না বিয়ে ফা লা কুরু সার ব্যাং থিলত লতে হালা অত ফিট জিয়া ফানসি ব্যাং বরবা কে চি বিদে কাং লাগে আন কে কোতে কে তাম সব কোতে জালা ফান হদাই কক পো ম আমেন পুদুন চ আন কে হালা বাংলা থেকলো আ বরবা বাং তা আমেন না থেকলো সিতা আমেনি পুহুত কে আ কুরু সার সি
0: কুরু সার বেক সি
1: হেক সিতা ভালা সি পুনাই মো নে পিনি পেঙ্গে নাংছি অন্য কপলো তাংতে আমি থাং চার ক্লিপ অঙ্কে আমেন দামি থাংছি পুপ
0: নাংলি এবাংকে নন গুরু পোলো নীলি নীলি এবাংকে বিশারালাম বরবা তাংতে নীলিলে নাংলি কপিমাকে ক্লেম থেক এত পুবাই ফিসি তা হালা আমেন বাংকে নাংলি সি পুনাং
1: নীলি নীলি নাং পুদু নাই
0: মে পিকে
1: হালা থেক পুছতা আমেন থেক আলো পুছতা আর অন এত কে পুলংলে
0: পুলংলা লা
1: কুরু পাস আ কুরু সারা ফান কিরি আলে সি আবে দেত পলগে
0: কালা
1: কাকার কান বিনা কো
0: কার কান বিনা
1: পাপসি আমেন বাংকে কোতে নে তাম এর লো পোনতে তো মেনাং চি পুনুই পতে ক্রু সারা মেন পুদুন পো চিতলা তা পাং দেং হিনি দো দি পুত চরা চক এলো পতে আমি থাং চি পুলং লো লকে তদুন লু না লিংলি মে থাং চি পুন
0: নে লি জং সি নাং লি লং পেন মেডি সুরে নাং লি জং সি হুকুম নাং পি এলো পতে নে লি লে চি পুসি
1: তা চি পুপো লকে লা তদুন লুন চত পপেনে থে থে নি বাকে লে লে দু পতে পাকেং চল মে ও দাক বাংলা পুলাং ক পো পাকেং চল মে ইতা আমি থাং চি পুন ইতা লাং দেং পি পে সে কে আমেন গে পুলং লে লো লকে বা ক্রু সার বাং থুরো নে দে তাম তা উন এদের লোপ বাংলাকে আর জুম চেক পো ও উন এদের লো পু পু দে নয় তো পোতে বাং লালে বেলেগ লকে
0: মে পি গলাম লপু তাংতে ইলে তুম পুথত আ দুন থু জি থানাম থু সেনা ইলে তুম সে কারক্লি দি সে কারক্লি মানে আ সি তিন ইতুম হেমাং তার পুনন বা কাপ্রে কাপ্রে পুনন লাবুসন আপর তামে কি ঠিক লাবুসন দো মাফু
1: হেমাং তার লা পেং হেমফু পেন্দাং লক মুচু জুন চুকু ইলি তুমকে হালা সুগুর বাংকে আপর জং নাম থিপ পো বাংকে আবি সিতামে আপর দো সকে রট কে রিম তাং লু পুলু তাংতে লাপন বে
0: নিংক্রেং নিং
1: থিয়া ও নিংক্রেং নিং থিয়া হুত নিংক্রেং নিং থিয়া হুত পুলু তাংতে হেমং তার ইদং তার চার ক্লিপ আদা মাসার আছি নিংক্রেং হুত সাং লং লেকে চু ইউন চুকু তাহলা সব পরসি অং লো রং কে রং অব তাহলা সব পরসি অং লো তাহলা সুর আপর জং আম থিপ পো বাংকে ইতুম লং নি লিনন দাম তাং থেকে থেকে দি সেটা নিংক্রাইং নিং থি পুয়ান সি পুয়াম চট লে ডিসেম্বর পেন জানুয়ারি ফেব্রুয়ারি সং বং লম লো
0: মেপিগল তাংতে পুথত ইলি তুমি থান নাম থুসে না।

0: aku pinang atum ke la sekar kli ta angdeng asap kacin ni la pent kamang hu pinang gacar ju la buson ta do pinang atum ke bisarlam ile tum dhoromalam ke vanve he poi pisita kacini ne posi bang ta nakar ju pinang do la sila ile tum sekar kli along arna ma phan ke thok ki jir la hui la buson ak angdeng angdeng do pik tang te la la hai hu yang deng tamin ang hin pen than pon ji ma pu
1: la bang ke pul ma ho pu dam ji se kar kle hot pen e him ki pri a bang pen sin ye ta hai
0: kala
1: la pen isi pu dam thu po a phandar non ta nili ta kar yulong do do so lo nam kan thir pu la hi a phik pilu la son ta do do ang mi pu nei po mat ko lo ne ang mi ta in wai ve de bong ke mar thu ko lo son ma ane par vi vi par la hai pu tha la ta che than nam nang ta non nili ke risat ke long tang pena long long ke sar tum pen kar long tanga teng pulo tang te se kar kliya hud wo ang mi ki phu a ot ta do hula habi da se kar kliya hud bang ke thek te arweng pi ke phu phe da cha arweng pi hen lo pir the kang jar I man hormone la ta la a phu aru rang ke pang yok nang kok an bang ke ara asian bang ka arweng pi phu me ra I sia lam he mang tar kar pi pen dang lok bur ka ma tha than da the tan the tan kar kliya tum an bang ke arweng pi phu me ta na ne habira setang ho ai ko pene clipu clip ha ka setang ho poko chu kora ren tang ho me ke so ren tang ho bol hai du og mati ho
0: do do
1: hal hai bang ke ang mi so phu pin pin po la pon ve pen ko pia po si a phe ka bang hadak bat nang ko ma bang ke a bang pen a bang ke la adwan long bat bi po be le ka lu thak si bat kok ti ti de pacha kali li pu da bang pen bang ka li pi thu et po cham et la pu ta ni li the kan lo ta ni li la da ke sara tum pen kar ju ke the kam thu long bang ke la pu ta chok chi a ja noi ta hi ji mi mi sta a ot lo si arnam ke ini tum arnam ke rengke ang song si do hala ke nang sundun plu dak nang todun bui be mo peni li pule borwa po sona thak si dak deb debu phansi man ke patte a po si la tum ke deb debu pulo nang te hi ilo ha tum ke toy pola tum sinang pasu ji hi I pulo te nang li matha tha a vi a phiksi dor kala tum ke
0: kala
1: chitti mari chu phansi ke thok nang nak li tum matha dam pulo tang te la tum ke a vi a phiga ve te aning sia rong re a po si la tum phan pi det po hala nam kang thira phan ki pithu bang la gai li tumke ang thin phi pe meji anda kang thir si buji la gai hula nam farman sita la so wan ke la hi arkli et lo bu bang ke ne tum aman long lo bu ke la so o ka kang thira ana kang thir aman hadak thanam de det a long ga preksi la a hi a phi long bi rong bolo tang te la so a hi I tumke ba deb debo tum bang ke a long a preksi do rong po sita da ma si bi bolo tang te la ke hi yang no ma si hu dai dam lo la so deb debo la so thana nam long ma si ho dai dam lo por bang si la tu bang si ha nam long po po ke a the ki chu ge la tu bang ke a hi lang le lo jar lang le lo ha tum ke a po si hi nam thera pu pina ka po si li tu bang ke jasmet ke da ke thana nam phan si ki pa prang prang hala nam ke reng pe hala phia kang thir hen lo si la so wan long si bat nun de de la hi a phi ki wa da la wan long si bat nun de de pu lo tang te hala tum ke thana nam thek the de pong ke long le bu ko nang tum phanang pi pe det pu kok asi hala tum ta long nang yi asi sia ko la phi sakhi theng an tu po la ga hu dak ang song no le sining kang der le sia mek net son dak thak he isi ka ching si bhor mu dol la theng lo te hala tum a gom long po son si ni li ge ke sar sar tum phan kar ju asir kep sir kep lo te la las lo pa phi si lo la theng lo te la so ar ki ha dak ar ju long det po ka ching si pa dim dol
0: kala
1: la pu si ni ni li kar ju dun long he ta ni li ta bang long si kar ju thap pu ke tong thap cho se tala pu helo ni dike long ke la si a hi ke anam kang thir le pura pipe det pu lo tang te hala hi ye tong ba ning sam se det pu da gali tong phana pa su tong ba ning sam se det pu hala kang thir an pi chot pu lo tang te a ko la pi chot hala a kang thir bang pi thu the det pu lo tang te hala nam tong ba ko ning oil pu yo la pu
0: la la pu me pi lo nang li ki than pona pot tang te ili tum nili pu thot la so long nar ju dun thu po alam the bang ke la pu helo ইলি তুম নন আপ্রাং পেন লাংদাম পলো তাংতে নন আকায় বাংকে ইলি তুম কারক্লি কা ফেজু আনাথু মতে হেমফু মুক্রাং পিরা সিনজা কাদম কার দিয়া বাংকে ইলি তুম খেয় নাং জুম বম সংসি থেকলো
1: আবে দের না
0: লাসো জক্সি ইলি তুম নন বাংকে ইনু দা কুরু সারসি আনি সিয়েলং পালং নি পালং থম পালং প্রি পালং ফল অপসন থাকে ক্লেম নাং রদু তাংতে নাংলি জুম জুম পেন কে মাথা দাম কপুসন সি লবং সু আনাথু কে ক্লেম আনি কে হাং হেদেত মতে কপুসন সি লাপসো নাথু কাপাচিং থুর জি লাপসো পুথাক নাং লিহিন পেন থানদাম জিমা
1: কারবিয়া খাই কারকলি গা ফাইও বিনং ল কয় ফি সিতামে ননা কাইকে চিপুদাম পোতে চে সরসানাং না
0: কালা
1: সিতামে মন্দির কাডম পেন্দাং ল কাপ্রেক কাপ্রেক আরন কপি পসিক দামারে হে নুপিগলুমা সে গারকলি বা মানে কুসন সি এ নিংগে হ্যাং রূপ তাকে হে নু উগে গালি আপাং সব ফুঠা ইতুমকে ক্লেম সুং চেয়ার হে সিতামে ননিলি বাং ক্লেমে ক্লেম পনব কারবিয়া খাই তুমো পেলি তুমি থান ল জাসমেট এত হাবিদ আসে গে বুরগে মাথা কারকলি চটকে ইসিয়া খাই রেঙনে আহক পেট হেমাংটার চুজুন চুকু পেন্দাং ল পেং কারকলি আন দোবেগ নাই দোবেগ বি লিপুতে কার্বিয়া খেলা এ হেমফু মুক্রাং আরকলি চট এ কপিনে এ হাবির আছে আরকলি চট বাংকে লাসো খাই রেঙি আপসি আলোন বাং পিথেক নাং পইলি তু
0: কালা
1: আলোন পিলু পুলো নাং তে ইলি তুমলং কে কাট জিয়া তুম কাট কেলো লাগে সি কুপুসন আলোন কে পিনাং গিয়ে বাংকে জাসমেত এ তুম লাপাং সে কারকলি সে আলোন পিজত নাই পুতে নিলিগে মা থা দামা তেং বাং জাসমেত বাড়ি থেকে গারলি বা আলোন পিনাং জি আনতে হালা হাই বাং
0: ক্লাব বাংকে ইলি তুম বিসারলাম আর নাম কে থে নাইল
1: আর নাম কে থে নাইল হালাবিতে ইসিয়া খাইব প্ল্যাং ইউনি মানে হাবির আছে আর ক্লিয়ার এ চটকে লাগে সে আর ক্লিয়ার তুম বুঝত পতে ইসিয়া খাইব প্ল্যাং ইউনি লাগে হেমফু আছে হেমফু মুখরাং আর ক্লিয়ার এ চটকে ইসিয়া খাইব প্ল্যাং ইউনি আঠে জুতাং ক্রেনি বাড়ি থেকে ক্লি লংসি দুক নিহু দা দাসি পারজুজি কে নিহু পারজু দিয়ার পছি পিছুগে এন পেন্ডাং লক হা নিহু চিরি আনতা হাদা ইন থুম মেসেন প তেরিম তিরাম দা দাসি পারজুজি কে সারান ঠক পুদো আপসি মুনিত কি ঠিক জাং পেন বেং গে দিত হা কারহি কারজি এন দাইলে তুম হালা তিরিম মা তুদে ইন থুম মেসেন প হা দাসি দু
0: তুজুন লংসি দু
1: তুজুন লংসি দু হা বে পিন পো রিচো তুম সিতামে হালা দাসি পারজু চ চুজুন জং সি আর ক্লিয়া বাং আবে দেত পুলো তাং তে হা বে পিন পো রিচো রং আসার তা এনে লাগে দা তুম ধর্ম হাউলাই থাইবে
0: আমানসি আবেলো
1: লো আবে দেত পলাগে হেমফু মুক্রাং হাবির সে পেন আর ক্লিয়ার এট বুরমা থারে চট পো তে ইসিয়া খাই পু আবে দেত পো আথে হেলা আই জয় কি পু পো এ বুরমা থা চন্দা চক পু পো প্রায় ভাগ বুরমা থা রেত পো বাড়ি থার ক্লি বাং দেত পো তে হালা সো জুতাং আর নাম বাং সি রুই ফিট পলাগে এঙ্গে তুমি সিয়া খাই বাং পুই না মুনে দেব জুতাং ই আতিরি আবে দেত
0: কলা
1: সিলা সব বাড়ি থেকে আর ক্লিয়ার বাংলি তোমার বাং আর লোন পিনাং ইয়ে ব্যাংকে ন নিলি ক্লেম এ ক্লেম বাও লা বাংলি তোমার লোন পিলেও পুতে হুল হায় আসে আনকে লাগে আর লোন পি উনলো লাগে মাসি লা বাংলি তুম আর লোন পিথেক নাং পো বা ফেরে রে দেট নাং পো ননকে প্রায় ভাগ তুমি ব্যাংকে লা বাং সব বাড়ি থে ফান কা ফেরে কে লং হং আর মে রদ পো ননকে দর্শ দাক মা দিহ ইয়ন্তা সুরি ফো লং হং আর মে রদ পো আবু নাং লে রক চেকলো ইয়ন বাদে থিল
0: থিল
1: কে লং থেক থে দং লা সুরি ফো পয়সা তে ইং দাত আকো রি ধুলি পো আর মে রদ পো চেকলো ইয়ন বাদে থিল রদ পো হাপুকে কারক্লি নাং পো দাসো কা ফেরে পেন সি কাজুই দি তিয়া ব্যাং পেন আ ব্যাং পেন বাং আকুরু সার হর জুনরে কিংকি দাই নো থাং দাই নো আপু আ ফিয়ে ফাইং টন থপ থপ চে ভং দুত পো লাপেন দা কাজুই দি তি
0: হলা কাচো তয়া তুমা ফান সি কো মে মে হে নো নো কো থুরো
1: আ ব্যাং পেন ব্যাং কে আকো লাসন তা দুথু হর জুনরে চে ভং হে সিতা হে মা কাম ক্লেম ক্লে আসি গা দাং রি রে ও সুচিং কে ব্লিং সোলো সো ব্যাং সি বর ই চট পহা কার ক্লে ইউর ব্যাং কে হর ডর ডে হান আবে এ আসি গা বে আ দাং আবে পো লো হান পাচিং ইয়ো লাং পনি কান কেপ তা চু জুন জে পো আ পিয়ে পা হেমাং তার থে পাচয় পো আর আ কাপ্রেক আকো কাজু ইলি লা ব্যাং সুক পা জক জি আ ফান ব্যাং মুনি রে তুম রি রে দে
0: আ সলিউশন আ ব্যাং
1: রি রে দে লা ব্যাং রি নাং কক সিদন ইনে নি তুম নং নিলি ক্লেম এ ক্লেম পনবো লা পেন লাসো হেমাং তার কে রিমা তুম কে জয় কি পেন কপু সন সিকে নাং জিয়ে ব্যাং টাউন নিলি রিম ক্লেম পনবো ন নাংলি সন সিতা আয়া লেজে থান তা মে নাংলি তা কার্কলি গে ফাইজো আসলো কই ফিস তা মে নাংলি হেম লং ব্যাং কে হেমাং তার থেকে বিতান নে দেত হাই এন্ডে নাংলি কো না দরাসো হেমাং তার কে থেকে বিজি কে হা নাংলি হেম পিছে দাম নাং কক পো হাদাক হাদাক সিতা মে নাংলি ই গে ব্যাং হর জুন পিক নাংলি তুম কে সু তা নাং লাং লে দেত হাই তা নং তি লা সন সিতা মে কে জয় কে ইয়ে ফান কো না লো বলো তাং তে ইলি তোমা বাং আসেন তার বাং দো নাং কক পো আক্লাম বাং দো নাং কক পো আক্লাম বাং দো সি হা দাকে অথি বাং দো নাং কক বলো বলো তাং তে নাং লি হা দাক হেন জুদুন দে দে সিতা নাং লি নক সং গলো জিবার দুন চক পেন বই জন চে পনন পেন বুর চে মাথা দুন ল্যাং চার সি দুন প্রইলো তে নাং লি এ কে ওরা তেং লো
0: চক দেত পো
1: চক দেত পো হা দাক হেম নি জুদুন দে পন বেলো কে কার পি ই কে নাং লি ই তুম সা মেন পুজি
0: কলা
1: আকো দেখ সিতা মে ব্যাং আকুরু সার তুম পুপো পেন লো হান দর দিতে ব্যাং আকুমিতি ইতুমকে পাথে তান পো আকুমিতি ব্যাং ক্লেম দেট পো
0: ক্লেম দেট
1: পাথে তান পোসি ইতুম ব্যাংকে লা ব্যাং সোয়া সে গারকলি পাথে তান পর ব্যাংসি ব্যাং লং তা কো রিসি বুনাই দে চুরুং হম থুলং লাং নহ কি রুং গেরে গবার সাই তা দু আনকে আমুনি দা দু ও পো পোসি কাপ্রে কাপ্রে কা কে থেকে দিং ফ্রাঞ্চু হ্যাং লং পো পো ইতুমকে সে গারকলি আ খাই লা পুসন হেন লো লা পুসন পাছে তাক মিসেন পো আমাসি থে তান লো বলে ইতুম নেলো বতে আহুলি দে দে হ্যাং মিসেন পো ইসিয়া খাই ইসিয়া খাই গো সন সন লো পোতে ডাক জুতাং লো জুবা দু জুতাং পোতে রং সারটা জুতাং লো হাবি তা জুতাং লো pinpo tum da yutang ne tum sa parju ya la dak ma si thek da si la bang si ni li ki ma thadam cha samet e da bang

0: Ti tu mangke habira si vurge mathar alon pire chot ke sia khai pu damun e deji nili matha damate bangke sita private ha to matha ko son ne he ita hok pe ditu la ke the nei pasi la helo la bang paklaro pulu tangte ainke hala habi pin po richo tum ta amman bang si vir velo la ke hala ko mania kuru sa ale horing ri rong da ke ingri re le ko pai velo la ke rat pen pina joila pujo masi la so dambom dambom po akeyo ai ke dambom po pulu tangte mu isi ase kar klisi je plan de po
1: মিপি গালাম লাফুনা লি কে থান পন পথ তাতে আপর ইলি তুম জম্পিক বয় ফিসিতা ইলি তুম সরলো সো তুম কো পিসি কে ক্লেম দু নাং পহলা তা মেনা লি থান পাচি নিজি
0: সে কার ক্লিয়া লং কে ইলি তুম হক পেত লা নন মো পেলি তুম যে থান বম বাড়ি থে কার ক্লিয়া লং কে সরলো তুম তা চে রাব দু নাং জি কাছে রাব নাং ই তা সে কে তাম তা কালি কে চেং হর ফ্রাং এ তুন তুনু নাং পো কিসি কে ডাং সিক ডাং নাং পো কাছে হালা ডাক বাসা পিতা মান লং লগ pasa pila man long no de solo tuma na man long te
1: kala
0: apei lo gente
1: kala
0: jo la puson jo la sila dak chirabu nang po che tudu nang po athe ju tang kreni de dak dok pina la pente bane ne burge mat hatang ho pengar kli de ho pan da chirabu nang ji solo tum ge chirabu nang yar on la ke kitun ke dang ki li ke ba la hai chirabu nang po athe su pin su solo chirab pet pe pute si hem tun ke plang si uni de ji
1: kala kala me piglo phu তাংতে ইলিতুম আপর আলাম তা দো ককপট লা ইলিতুম কাচিং কি কাচে থা নাং বং পেন আন্তামে আকা ফ্রেক লা রেডিও কার্জিও রাতা ফান নাংলি হিন মাতে নাংলি নিং আকলং পেন কপিনি কে থান নাম জি মাতে কিপু দাম কাং তুং লা পসন আলাম থে দুই লাং
0: নিলিয়া হক পেট রেডিও কার্জিও রাতে দম ফাঙ্গা চুনি রাং তুং বাংলা হ্যালো নিলি মিথাং আখে মিথাং আহাবার মিথাং কার্বিয়াং লং ফান নিলি মেগাবে নোবে ওই ফিস দামে নিলি চিং হন পিক হাঙিয়া লাপে নিলি তুম কার্বিয়া খেয়ে পোলো টাংতে কুপিয়ার নাম পেন সিলি তুম ইসিয়া খেয়ে গেছি পুই মা ব্যাংকে কাদু গবে কার্বিয়া রাধা তুম সিতামে লা ব্যাংস আকার ক্লিয়ে ব্যাংক ইরি নাং নি পুষি নিলি পু দামজি কি চেং হরকে ব্যাংটা সুং পিক হাঙিয়া
1: কালা
0: হিন্দু তুম তার রাম অটার হুট কি ঠিক আনো নে খ্রিস্টিয়ান তুম সিতামে যিশু নলে তুমি হলা তা ইলি পোলো হলা তা আর নামকে কোয়ান নে ব্যাং ইলি তোমার নাম হুসিতামে লা পুসন ঠাকসিলি তুম তাই চে পাদুকসি মেথ্যাং খেয়ে মেথ্যাং ধরো মেথ্যাং জুতাং চে বারবে দেড়লু পুলু তাংতে মেথ্যাং কার্বিয়া খেয়ে আপ্রাং দামুঞ্জি পুষি নিলি হিন কে কাদু অবে ফান্ডা চুনি রিদা মেথ্যাং খেয়ে চিং হন বিনং পুলু তাংতে পিনি কাপ্রে কাপ্রে ইলি তুম লং পেঙ্গে কাটা তুমি তামে নিলি পুদামি বাঙ্গে চক মাদুয়ার নাম ফান্তা ক্রয়তা চক টনগে মুনিত পিঠে নাঙ্গে চানা কাইপিনা ওই ফিসি তামে হলা তুম ফান বাঙ্গা পর তেং বেশি লাঙাম চট নাঙ্গি সিতামে ইলি তুমা জুতাং হুদো বাঙ্গে কাপ্রে কাপ্রে আকর্তে আংজি রাতুম সিতামে জুতাঙ্গে চারলি দেন ব্যাং আনিং হ্যাং নাংজি লাপেন দুন উনাংজি দুনুন এ ব্যাং পুপে দেন নাংজি লা ব্যাং সুনিলি চনি রি দামি তুং লালো বলো তেই তুম কার্বিয়া খেয়ে কে ইন্ডিয়া ড্যাং লং সিতামে লাতুম তা ইসিয়া খেয়ে ব্যাংকে আহুলি দিয়ে সন বিতান বলো তাঁতে ঠেক ডাক পো চে সং মেসেন পো লাতাকে ইসিয়া কেছে সং তো বারলো
1: লাপেন লাজং সি বিকল পোতে কাদু কাবে তুম তা চিনি পো
0: আ চিনি পো লাপেন লা চিনি নে দেলো বলো তাঁতে ইলি তুম হেম প্রেগলে হ্যাং সিতামে হাদাক ইসিয়ালাম ভারত সংবিধান আলং কে তক দো আখাই থে তানা ফানফে লিপুনতে কে ব্যাকটা নলি তুমলা সেগার ক্লিচুজুন চুকুর তালি তুম চিনি কে ওসুমার ফান কে ইসিয়ালাম টাংটা চক টাংটি তে চলপ আনা সিস্টেম সি দু ইতা লাইং থে ফান বতে পাপ্রাং থা বুজি
1: প্রাং থা বুজি
0: সোন আ ট্যাক্সি ইল তুম হা ডাক্তার লপ সোন ইসিয়া খেই কে জু টাং বেন সি ক্লাং চ
1: কলা
0: জু টাং ইয়ং সি লি তুম পাং রুম রে থে গা ব্যাং সি তামে ইসি আ তিরি রি রে লিপুতে লাগে ইসি আ খেই পুকে পুন এ লাগে থে গ্রেপ রে রে পুলোতে লাগে মো পাদু পাদা কে বীর দেছি
1: কলা
0: নন দাইলি তুম কে জু টাং গে ওরা তুম ফান চিং রুম ব্যাং বদের পসি কার বিয়া খেই কে নন পুসি তামে লা বাং সো জু টাং পুকে কার বিয়াং লং আন তা রিকগনাইজ উন এ পুসি নি লিখে পুদাম রং ল আতে থে লং লে দেলো ব্যাং ব্যাং গে দুর্গা পূজা পুতি শিবের দুর্গা পূজা ঈদ পর পুসি তামে ব্যাং গে ইসিবের ক্রিসমাস পুস্তামে ইসিবের ইলি তুম ব্যাংকে সে কার ক্লি পু ব্যাংকে নাংলি কার ক্লি নন সে ক্লুক মানে কার ক্লিজি মোনাং ক্লাং মানে কার ক্লিজি ব্যাং হা বাড়ি খা চেতে এঁকে কো সলে ইসি আখাই পুকে জি পুন লান তা কার ক্লি ব্যাং কম পিক হাং যা
1: আপর ফ্রেক যাম
0: আপর ফ্রেক যাম আসি নিলি পু দামি ব্যাংকে আকে মে এত ওয়ার ইলি তুম তা কার ক্লি ফানা লন পিসি ইসি আখাই পু ব্যাং চে ক্লাং ইদু নাং জি পুসি নিলি হিন পেন কাডো ওবে ফানা চুনিং রিদা লায়ং সি ক্লাং উন্ডো পুলন তিলি তুম হেম ফ্রেক কাচে সং লং সিতা মে আলাং তুম কে থেকে রে তুম হেমপ্রে কাছে সং লং তাই সিয়া তোয়ার ডো কোনি তুমি তা খেয়ে গাং ঠিক তুমি হায়া ও তা দূর তাহলে আমি তুমি কাছে সং বাং জয় কি জি
1: আনসিয়া
0: কং ঠিক আসি তুম কাদু কবি আর আদা তুমি তামে লা তাই সে কাছে সঙ্গ তো ভালো সে বর ঈদ নাই কাছিং রুম বাং কাছি ইলি কাছে পাড়া বাং পা কম সে কারবি খেয়ে ইসি বেত কিন্তু নাই পুলো তাংতে কাছিং রুম বাং সে দরকার
1: কালা মে পিক আলাম লফু নালে থান দামা পথ আসি ইলি তুম কাছে ধান নাই আলাম কে দোপিগলাম কে লিলি তা দোপিগ

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকি আকাশবাণী দিফু জয়মেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্জ ফারুই সিরা টবর সিরকেপ লাপেনাংলি টুম নিউজ অন এরা এপসালং পেন্তা আকাশবাণী দিফু স্টেশন জয়মেক আর জুইক লংজি আদুন্থু লামজিরা জয়মেক আং ডেঙালং আব্রাহাম তারো লাম্পেন লামজির কেথান আর জুইক সিনাং
3: বিনি রেডিও কার্জু আর তুম পেন কছেথানা রপেজি কংতুং আথে পি কে রং আতুম আলো চার্লি পেন রং সুপি আতুম আলো চার্লি কেপ্রেক হে হে লো চার্লি মতে এডুকেশন পুগে কপি আফানল লো চার্লি পু ইলিতুম কছিনি দামকে টকলাং মতে কাপড় হি লাপেন কে টক আফান চট পুসি মাথাদা লো চার্লি মতে এডুকেশন পুলোতে লাকে টকলাং মতে কাপড় হি পেন কেতক কচারলি আফানচট কালি লো চার্লি কে চোকাম আমো পাচিং থুরজি জং জং কাচিং থুর ঠেকজি রাত কাচিং থুর ঠেকজি আফান দেট কাপাপ্রাং দুন ঠেকজি আফান আকেনাং সট আসনল পেনাঙান আকে ঠেক চিনি মতে ফিলোসফার আতুম লো চার্লি আফান কেথান পাজির মি

লাপন অপর্ণাং লিতুম লেখা লামার জানালং জিতেন তেরাং লাপেন মিরমিলি রং পিপি কিলুনালুন আর জুইকলং টাংল আদুন্থু লেখা লামার জানালং প্রেম তেরাং কিলুনালুন আর জুইক সিনেং আলুনালাম থে এ থাক মানায় লাবাংসু আলুনালং লুন্সি পোয়াবং আনিংগাচে চর আনিম সুপিয়া ফান আথাক মানায় পেনসি আলুনালাম থিপেন পাংবার দাম

লাপন অপর্ণাং লিতুম লেখা লামার জানালং প্রেম তেরাং কিলুনালুন আর জুয়েকলং টাংল আদুন্ঠু আহির লামার জানালং মঙ্গল রং পি লাপেন কাছেটে রং পি কিলুনালুন আর জুয়েক সেনা আলুনালাম থে নাং কিজু টেকাং লাবাংসু আলুনালং লুনসে পি লাপেন লুনসে পু আলাং লিতুম কাছে চাক আলাম সে আলুন আলাম থেবেন ছিপুদাম

lapon apornang litum ahir lamar jana long mongol rong pi lapen kacheti ron pi kilunalun arjuik long tanglo kenang sot kapachini alam jer arjuik tha theng pi ke lang tomon lapen arki kache hopen ke khang banglo theng pi theng prang lapen ingnam nangkivir pen ajok কেরেং এরা চিঠে কেডুয়া পি আনটা আকিসুং দোটাংল নামপি নামদুর টংসেকট পেন কানাহক যক তমনটা প্রিন্তা কাছে টন্টে নাং দোটাংল।